আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আজ সোমবার, 16ই ভাদ্র 1948 শতাব্দ, 20ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আপনারা শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। এতক্ষণ শুনলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে তুমি দেবা দে দেব। এবারে শুনবেন আরও একটি ভক্তিমূলক গান।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।

0: ngo serungmung serungmung ungkha pholawo thangsanani sobanai kaise manai kaham hamjakmani bisingtino bororokno kaham tei soisoini borok snamai tisanani nango koroksa phorongnaini khlaithai Unai, Koroksa, Serenaino, Lukusong Raida, Hani, Nangmani Borok, Snami, Tishanani. Purunairok, Purumuno, Nang Gohnei, Simi, Klayawi, Hunei, Klainani, Nango. Soi soi ni phurungnai borok no je borok jengno wan suk thani subasu ruo. Phurungnai rok ni tongmung ungnani nango srungnai rok ni bagai naisik jaknai. Phurungnai rok srungnai rok no simung simi rinaniya. Podre pot samung kahamo yak rinani bo. Kabasa renani nang thai. Obongka Dr. Sarvapalli Radhakrishnanni ko kaham.
1: Fajing ke sung tabu ko tini ni shalo tam tamo angka abono muito khlai le yano. Tini to sini September abo 7 September abo chini Bharat ha koto ni life one bagay pelakeno nang kumani. Tini ni hai shalo no 1931 BC wo. Mahatma Gandhi Jatiya Congress ni kaisa adong bodolotoi phil dei ebakaba ditiyo gold table boithok ebo ajuk ekok salai mungo london thangku tini ni hai shalano 1965 BC bharat pakistan ni jobani jorawo bharat ni je shengrak bodolok aborok Lahro Tangai, Shogi, Nankumani, Joba, Eba, Burkir, Jobao, Bataika. Day, Jotonishai, Nankumaninka, Dinin Haish Halano, 1882, Bishiwo, Bankim Chandra Chattopadhyay, Jini Laibuma Rizak, Rukzak, Sini, Hanalobi, Rizamu, Vande Matram, Rizamuno, Bo, Sika. Day, Barot Hakotor Yogmani Ulom, Jini. Yok thani je joba khlai mani aro phan ganang kaisa chini rchamu ungai bajakha abotabok chini bosungni rchamu ungai chini jagai thanga tai tini ni hai shalono 1947 bishiwo chini bharat ha kotor yok mani ulo mahatma gandhi kolkatan simi delhi wo thangai je amsa yo O coba eba dangga nanggi derapa kya abono bo berai naik kya. Tei padi tonggo tei bo. Tini ni hai shalono 1999 bishuwo lok shoba tei bidhan shoba chongbari wo. Performance norogai chongbari commission kacham kendriya mantri Ramkrishna. Hegreno toyi lokoshokti bodolno je goshimuri manobo karerika taitongo tini ni hai shalono 1955 bisiwo hapang epa sarkar all india council of secondary education no songsamani অবংখা তিনি নিহাই শালো মুতুরনাক জারনাই তাম তাম তাম হিংকে ফাইদি তাবক সং শাখামনি বেচেব ককলাম শালায়েন শাখামনি বেচেব পুজানো আং সারানি মুচুঙ্গ ও হাতি ইংখা চিনি চাকলম নি হাতি এবা হিনি মানো নিউট্রিশন নি উইক চং চামং কাহাম জানানি জে চামং চিনি শাকন কলম রিও চিনি জরাই খনাইন কলম রিও কাহাম শাকদুক তনিও আপনন চং শাক চাকলম নি হাতি এবা nutrition hati hini palai jako nga oboni na beche bangang tri nor bai kok sha mano tini je chamani hojom

0: Ani ba ưng ya a problem no tui. Okay. Chini e je cha mung abo no chung cha thani wo no dera wo chini bahok ni problem ngay chung abo tam hinai ho jom ưng ya rong ngay potre pot chung cha lok lai ka ba korong ma rong sa ku. Okay chung. Oma hai dok ba ke ka ti nai abo no shala ya na. Tamu oba hai tamu rok ba chini cha mung cha thani rok ba jwa ngay tong ka ngay bahok rok tong thok ya ngay ka ngay rushun to chung hatching nakade hatching tai jami ba kauji ro khon baksha jai chanai rakta ka khai aborono chu tukla ki shisha ba jami rok ba o lebu hima rok lepsa sang washi ki cha ka hange chung logi wo te tung luk khai te nang kha hange ba chau to ma ke washi cha yang ke bono te ko tung ba ki mix khai nang kha po chau tai chung অকালে রক পদ্রে পদ মানে যাই আই মুড়ি খাই রক সকাং সা খাহে আবাই তৈ নাম খাবো চিনি হসম রক তো তিন হিনে সাজাবো তাই যাইচাবে মানে উল রক বা সালো বাইসাপনও যগ ও যে গখৈ দই রক্তং খাই আবো রক সা খাইবো চিনি হজম শক্তি ন বারে দিব বা হজম খাইতেনি ও বেলা খান চুবাও গে চিনি চা মঙ্গ যেন সেলাই মরক তো বোনা নামাই যেসা মানে ফানো চাবো আবনো যেন বেলা খেন কাহামকে তরক তরকে ওয়াশি গে চানানি নামাই তো মাসি গে চায় হাঙ্গে যেন আবো চিনি অগ সগৈ সগৈ ব হজম লেমান বাকে যেন প্রবলেম কলাই মানো ওকে যেন চাফ্রু বাইসাবাই যেন সাপুনে বুঝিনি যায় বই বা সালো ফাতে সাসে মাইসা যাক সেও সাপুনে জানাই যাই হবো যেন কিসা কিসা গাইবন চা খাং গাইব সাপ সালা লালে চা খাং গাবো চিনি হজম থানি বেলাখেন দব ওকে যেন চা মাইসা ফ্রুব থানি সকাং যেন দামনে বা দামথাম সকাং যেন মাইসানি নাম তো মাইসাবো থকা অবহাইগা চিনি চামুনি হজম থানি বেলাখেন যেন জাল লোকজাগো তাই যেন দুই গবং মা নাই দুই যেন সালো আট থেকে দশ গ্রাম দশ লিটার ইয়ফানো আসক তো নাই মাই সরি গ্লাস গ্লাস রক দুই নাইনাতে তিন থেকে চার লিটার অবতো নাই নাও তাই যেন বুস্তু গান চামু রক যেন চিনি চাথানি যেন এড মা খাইনাই যে শাক সবজি গবং তাই ফাইবার গান চামু রক যেন চানানি নামাই হিঙ্গে যেন বমাহাই চামু কারি তোমানি হিঙ্গে যেন ফাস্ট ফুড রক বেলা থক রক মশলা রক অমহাই রক কোল্ড ড্রিঙ্কস রক গবং চা রক নিয়া টংখা হিঙ্গে বা হকুমানি রক নিয়া টংখা হিঙ্গে চিনি সাকনি বাকে বেলাখেন জানায় তে যেন সালো হিমনা নিব বেলাখেন না যেন হিমিয়া হিমিয়া হিমপানো সালো চিনি সিমি চিবাই বাকে টেন টু ফিফটিন মিনিটস রক যেন হিমনানি নাগো আবো চিনি চামুং হজম খাইতানি বেলাখেন চুবাও অবো হাইকে রক রুটিন রক হলো খাই তঙিনি তমু যেন জালো উমাই নুজাকা হাঙ্গা হিঙ্গে নরক নমনি সাক নাই গরং রকই থাঙ্গি নাইজাক দি অবনো আং সও বা অম হাই ওখাইসে হামানি হিনে সিমি সাক সাক ওয়ান সুগৈ তা তংলাই দি অমংখা দিনী সাক হামগ্রাইনি কক
1: আও ফাইডি সং সাক হামগ্রাইনি কক খালাই খাবা তাবুক সং তং বিটিও কিসা সং থাংলাইয়ানো দিনী তং বিটিও মোসাম্বির কাইমানতেই থাইজে থানি কক যেন সিলাইয়ানো মোসাম্বির বেলাহিখেন থাই গথংনি বিসঙ্গ কাহামকুক ব কমলানো কসল বিনি বুতুই বেলাখেন কতুই বিনি বুতুই লেংজাক বসাকন ফান বক্সিন রুও চিনি হা কতর যত্তনসে গবাংকুক বুথাই থাইনারংনি বিসঙ্গ বব খবজাগো বনি সাইন্টিক সাইন্টিফিক মঙ্গা সাইট্রাস ল্যামটা মোসাম্বির ডালথাম ডালবুরি জাত নুকজাগো রমদি রংপুরি রঙ্গাপুরি সাতপুরি জেম্বেরি আবহাই রক ডাল বিডাল মোসাম্বির নুকজাগো মোসাম্বির কাইনানি বাকে সৈ সৈ জরা জুন তালনি সিমে ও সেপ্টেম্বর তাল জরা মোসাম্বির কাইনানি বাকে ওয়াতৈ অনানি নাঙ্গো সেন্টিমিটার দক চিনি সিমি স্নিসিবা কসা খা তে হা বাই হার পেক সুবুক সুবুক আমা হাই হারগো মোসাম্বির কাইখাকে বেলা

0: ক্যাট্রিক হসপিটাল নরসিংগর তেব কামকে সিনাইন বাকি ওয়েবসাইট নাই মাননাই https://health.tripura.gov.in ওয়েবসাইট ইন্টারভিউ উনাই ও মাস নিন অটাল নিন সাল সিসার সালমারিনি ফংনি দামসুকু তামানি জরাও
1: তেকাইশা তঙ অনুর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আই আই টি আগরতলানি বুক চাচুক থাই তঙ চি এবার দশটা রংমারি ইংনা নামাই কম্পিউটার সায়েন্স হাইকাবা আই টি নতুই এম ফিল এবার পিএইচডি ডিগ্রি মানজাব উমর খাজাক তঙ বিশি ব্রজি জরা তাই রায়তার গেই এস এস টি রং বগাইব কিজাসুক উমনি খাকলাইজাকমু এবার তঙানো সেপ রেজাগানো অনলাইন নরক এপ্লাই খাইমানাই আবনি পাইথাক সালমারি ইংখা জি সেপ্টেম্বর এবার কাবা হিনে মানে দশ সেপ্টেম্বর সাই বাহকে সাইজাকাই হিমালয় এক্সাম অনাই প্রেজেন্টেশন ইন্টারভিউ তাই আবনো খুবই বাংমা দাল বেদালনি রাইটারতে এক্সাম নাহার জাগানো তাই বাহকে নাহার জানাই আপনার নগ্ন জরা ফাইকে হাঁকে বড় বংনি ওয়েবসাইট হাইকাবা আওয়াই বলা এবার কেউ নিউজ পেপারকে রিউডি জাগানো কাহামকে গরঙ্গী সাইমানী মসংখাই আই আই টি আগরতলাও নি হাবানো কথাঙ্গে গরঙ্গী মানো
0: আওয়ানি আফতে কেসা তঙ্গ বকে ইন্ডিয়ান পোস্ট অফিস কেসেসে বুক আসুথাই সুবুনানি কইমংলাই সানজাকা বুক আসুতে তঙ্গ গ্রামীণ ডাক সেবক আপনার কারবা অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার অ বুক আসুথানি বাকে ইরমারি ইনানি নাঙ্গো ইয়া মানি ন মাধ্যমিক পাস কইমংলাই রনানি বাকে পাইথাক সালমারি অ বিসিনি সেপ্টেম্বর তালনি সাল নৈশিসা সালমারি জরা ওয়েবসাইটেঙ্কা https://indianpost.gds.gov.in ওয়েবসাইট তা কেসা তঙ্গ অবংখাই রেলওয়ে বোর্ড ও জুনিয়র ইঞ্জিনিয়ারিং গো কলমংলাই সানজাগি তঙ্গ বুক চাসুথাই গবাং মানো তঙ্গ অ বুক চাসু থাইনি বাকে রংমারি এনানি নাঙ্গো ইঞ্জিনিয়ারিং পার্টস উমর উনানি নাই বিসি জিসানি সেমি বিসি থামসি থামনি বিসিঙ্গ রেজিস্ট্রেশন ফি নাই জেনারেল নি বাকে 500 এস টি এস সি টাই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নি বাকে 250 কমেমলাই রেনানি পাইথাক সালমারি ও সেপ্টেম্বর তালে সাল থামসিসা সালমারিনি বিসিঙ্গ আসুজারা সেবুগ বরকলামানি খালাইখ্যা তাবু রেসা মঙ্গ জন খালাইনে রেসা মঙ্গ খরং রানো অরুণ জামাতিয়া

আপনারা শুনছেন শিল্পী নবনীতা চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

0: যে জান দেয় না দেয়।
1: এতক্ষণ আপনারা শুনলেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্দায় তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চাইনাস মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসের সপ্তম রাইজ কনক্লেভের তিনি উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conferences.

0: Place in different parts of the country. We have already had six such, north, south, east, west, northeast.
1: ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গবেষণা উন্নয়ন উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। দুদিনব্যাপী রিসার্চ ইন্ডাস্ট্রি, স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলো সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার যে সাপ্লাই সেখানে হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকায় তো 100খানা ট্যাবলেট বিক্রি করছি।
1: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। NDRF, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার এবং NDRFের মহানির্দেশের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই ভবনটিতে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে গতকাল বেলা 1:30 নাগাদ ওই ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। একই কারণে আর্যভট্ট কলেজও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ, গবেষণা ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রেই উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে যে মহাকাশ কার্যক্রমেও আরও বড় পরিসরে কাজ করার যোগ্যতা ভারতের রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জন

জীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশি সহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশেও বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 24টি জেলা ক্ষতিগ্রস্ত। আর পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতিবর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং ট্যানেলে ধস নামার কারণে পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতায় উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ু ক্ষেত্রে দুই দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের উপর ভারত ফ্রান্স অংশীদারিত্বের ভিত্তি গড়ে উঠেছে। তিনি জানান, প্যারিসের এই মন্দির ভারতীয় শিল্প ও ঐতিহ্য এবং ফরাসি আধুনিক প্রকৌশল সমন্বয়ের এক অনন্য উদাহরণ। তাঁর আশা, মন্দিরটি ভবিষ্যতে ভারত ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক ও সহযোগিতার প্রতীক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে বলেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান চর্চা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন। শুধু জ্ঞান বিজ্ঞান চর্চা নয়, ভারতের প্রাচীন ঐতিহ্য, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, চর্চার প্রসার ও প্রচারের উপরও প্রধানমন্ত্রী সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রভাব বাড়ছে। আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষক সমাজের বিশাল ভূমিকা রয়েছে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামাজিক শিক্ষায় গুরুত্বদানের কথা বিশেষভাবে তুলে ধরেন। প্রথমবারের মতো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিক্ষক প্রণাম অনুষ্ঠান আয়োজন করায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনকেও ধন্যবাদ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় তিন দিনের সফরকালে 2029 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদক মুক্ত করে তোলার লক্ষ্যে একটি তিন বছরের রোডম্যাপ পেশ করেছেন। 2026 থেকে 2029 সালের জন্য তৈরি করা এই রোডম্যাপটি মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: গোয়েন্দা ভিত্তিক পদক্ষেপ, সিনথেটিক ড্রাগস নিয়ন্ত্রণ, চাহিদা কমানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন। আগামী তিন বছরে 100টি আন্তর্জাতিক ও আন্তর্জাতিক ড্রাগ নেটওয়ার্ক ভেঙে ফেলা, 100 জন পলাতক মাদক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা, 100টি

গোপন ড্রাগ ল্যাব ধ্বংস করার স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রচারের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে, 1 লাখ নেশামুক্ত মিত্র তৈরি করা হবে, মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 1751টি করা হবে। আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষ সম্মেলনেও 500-এরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। বৈঠকে জ্বালানি ও ডিজিটাল প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, আন্তঃসীমান্ত লেনদেন এবং ইউপিআই এর মতো বিষয়ে আলোচনা হবে। 2026 সালের ব্রিক্স সভাপতিত্বকারী দেশ হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির 10ম আন্তর্জাতিক অধিবেশন আগামী 27 থেকে 29 নভেম্বর শান্তিবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। 3 দিনের এই অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিক, কবি, গবেষক এবং সংস্কৃতি প্রেমীরা অংশগ্রহণ করবেন। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে খবর জানান সমিতির শান্তিবাজার শাখার সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেট গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর 1 রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামুড়াকে, বিদ্যাপীঠ মাঠে 10 উইকেটে আম্বাসাকে এবং বাইখরা স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী বর্ষণের সতর্কতা এবং সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা থাই বিশি কিচাও ভারতে ফ্রান্সনি হালক কুচুক থায় সগৈখাতে কনৈ হাকতর আলাইদাকে হায়ং বেরেমনি মানজাক মুঙ্গ কাহাম হালক স্নামৈ টিসাকা হানৈ সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি প্যারিসর স্বামী নারায়ণ হিন্দু মান্ডব ন চেঙ্গি রিমানি পান্ডা মন্ত্রীবক্রক সাকা তাং শেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাইমথাং নখায়ুং তৈ নবার তিবার সলাইমুং কাসুমাও কনৈ হাকতর নিচুয়া মুংনি হালক ক্রাকংখা মন্ত্রীবক্রক সাকা কদকমা জরানি হুকুমু তৈ থংরংনি হালক বাই ভারত ফ্রান্সনি মানজুমুংনি হালক ক্রাকং মন্ত্রীবক্রক তৈ বসাকা প্যারিস স্নামৈ টিসাজাক ও মান্ডব ভারতনি স্নামখর তৈ হুকুমু লাইবুমা চুবা মুংনি হালকনি মারি অঙ্গৈ বাজাবানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ভারতনি লুকুরকন ইমাং কতর নুকনানি তৈ হায়ুংন তৈ দুলনানি কবখা দিল্লি কতাল শ্রীরাম কলেজ অব কমার্সনি সারা বিসি কামা মেল কক নারকথানি বসাকা ভারতনি এলএম হায়ুংনি কুচুক মথানো তৈ দুলই মানখে ভারতনি মথারক ব হায়ুংন নাইকুলই মানো বশিকলারকন কতাল সাকথারমুং ড্রোন তাংসেপ তৈ এ আইনি বাবায় নাইমারি কতর তৈয়ী বসকাংনানি কবখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়াও নখা সালথামনি বেড়াইমা জরা নৈ সাই নৈ চিচুকু বিশিনি বিশিং ভারতন ফের মুং ইয়া কাকজা খ্লাইতিসানা নাহারৈ কাইসা বিশিক থামনি রুটম্যাপ পেস্ট লাইকা নৈ সাই নৈ চিদক বিশিনি সিমি নৈ সাই নৈ চিচুকু বিশি জরানি স্নামজাক অ রুটম্যাপ কাইব্রৈ থংনি সাকা বাচাজাক অ সামুংবুতাংনি সেব বাই খরক বাচি রেজাক লুকুরকনি থানি হজাক মুং সগৈ রেজাগানো খরক সাহ রাসাই নেশামুক্ত মিত্র স্নামৈটি হাজাগানো তৈ ফেক মুং ইয়া কাকজাক কেন্দ্র বাং মারি বাঙ্গৈ কাইসা সাই স্নিরা বাচিচার খ্লাই জাগানো বসকাং সালচি নৈতৈ সালচি থাম সেপ্টেম্বর দিল্লি কতালনি ভারত মন্ডপম ফিলচি চার ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডা যুগালি জাগানো অমনি লগে পুইলা আই ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডাও ব বারানি কবাং রাং ফ্রাংনাই রাংমন্ত্রী তৈ বানিয়া অজারক মানজাগানো পান্ডাও মথা বেখ্রেব সকজাকনাই থক তৈ ডিজিটেল স্নামমুং সামুংবুতাঙ্গ রাং বক্সিনমানি বাংমারি বাংরানানি আরি বেরেমনি বানিয়া তৈ ইউপিআই নি হাই দায়িত্ব দদর রাং ইয়াফারনানি রায়দা রকনতৈ ককলাম অঙ্গানো নৈ সাই নৈ চিদক বিশিনি ব্রিক্স তৈ দুলনাই অঙ্গৈ ভারত অ পান্ডানো সংসাওয়ানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা থিনাংনি স্রেংনাই রকন সয় সিমুংনতৈ স্রেংনানি বাই থাংন সয় মুনুষু খ্লাই তিসান

0: นี่แต่หากตอนน้องหำจักในเอ็งไงบ้านนั้นนี่เชฟเพิ่งในดอกน้องรีนานี่กบกมุ่งน่ารักค่ะอากรตลานี่โรบินโรชตบาร์สิกีพบน้องเพิ่งในดอกนี่ชาลนรกเกย์กูจูเพิ่งในคุ้งใบจูกาลิจักเพิ่งในดอกน้องคุลุมุ่งเมลน้องเจียงเกย์กองน่ารักท่านี่บ่อกบกมุ่งน้องน่ารักค่ะมนตรีอัครชักก์ตังเชฟเอลเอ็มช่วยชิมุ่งน้องตีปอริมุ่งแต่ชามุ่งมันถกในเรื่องไรจะนี่ชักก์มนตรีบกรกนรินทร์โมดีบ่ผ่านบกชินค่ะปันดามันจะข้ากุจุกรงมนตรีกิชูร์บอร์มอนนายคงนิดากิฟังอนิเมชแต่บอร์มาเรื่องชอชิบมิลินทรามเตเกบอชองแครงยูนิเวอร์ซิตี้นี้ไบเชนเซเลอร์ด็อกเตอร์วายพีสิงเอ็มบีบียูนิเวอร์ซิตี้นี้ไบเชนเซเลอร์ด็อกเตอร์บิบาสเทปอากาชองNolchar community holo kuchugrang nai khungni mantri kishor barmon ni chetan bai mia phrangnai rokno khulumung panda jugali jakha field dog chiba bosong phrangnai rokne shalno rogei trks ni chuba chubai nolchar bidhan sabha am chaini kharak barabachi hapangte hapang fatar rengnok ni phrangnai rokno borom ya farjakha panda o manjakha nolchar panchayat samiti ni chairperson sapon kumar das vice chairperson rina depnat trks nolchar bedek ni kasku badal saha akoshong হায়ুং বেরেমনি বাংলা ভাষা সংস্কৃতি সমিতি নি ফিলচি হায়ুং বেরেমনি অধিবেশন নভেম্বর তাল নি নৈচি চিনি শালমারি নিসিমি নৈচি চুকু শালমারি জরা শান্তির বাজার নি মুকুট অডিটোরিয়াম জুগালি জাগানে শালথাম নি অ অধিবেশন হাকতর বুই হাকতর নি ককলব করং নাইচের নাইতে ককরবাই করং তাই হুকুমু হামজাক নাই রক মান জাগানে মিয়া কক তুমা থুম নাই রক নি থুম অ কক ন শাখা সমিতি নি শান্তির বাজার বেদেক নি কাসকু নির্মলেন্দু চক্রবর্তী ন খবই মথানি আদং রক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল নি মিয়া হরনি থংলাইমাও কল্যাণ সমিতি কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংচা জাক থংলাইমাও কল্যাণ সমিতি ব্রিসা গোল নি ফের বাই লাল বাহাদুর ব্যায়ামাগারনো মেচেন খা হাস্তে বেরেমনি সিনিয়র ব্রিরকনি ক্রিকেট বাতাইমুঙ্গ মিয়া কাইব্রুই থংমুং অংখা জামজুরি নখলাও মোহনপুর রান কাইসাও ধর্মনগর ন মেলাগড়নি শহীদ কাজল মুকুমু নখলাও সদর উইকেট কাইচার বাই তেলিয়ামুরা ন বিদ্যাপীঠ নখলাও উইকেট কাইচি বাই আম্বাসানো তাই বাইখুড়া রং নখলাও উদয়পুর কাইচুকু উইকেট বাই বিলুনিয়ানো মেচেন খা তাবুক নবার্তিবানী ককতুমা তিনি দিবর জরানি নবার্তিবারনি সেকাংবাড়িয়ানি কক মঙ্গ সাজা খা নখা কিচাশেক চুমুই কবল যাক টঙ্গানো বেবা খাঙ্করো ফেরাং কগৈ কিচানি ছিমি বুং খরখরকে ওয়াতৈ বাবুই মানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি দক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তিনি সাকানি তুংমারি টঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককব্রক বাই কক তুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি কক তুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রীচি বাব
1: আকাশবাণী আগরতলা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আজ আছি আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
1: আমি অপরাজিতা।
0: শিষ্টাচার ও নৈতিকতা, এই শব্দ দুটোর সাথে আমরা সকলেই পরিচিত। এই শব্দ দুটোই মানুষের সুন্দর আচরণ ও ভেতরের মূল্যবোধের প্রকাশ, যা সমাজকে সুন্দর ও শৃঙ্খলবদ্ধ করে রাখে। শিষ্টাচার হল মানুষের সাথে আপনি কতটা ভদ্র ও মার্জিত, আপনার ব্যবহার হল আপনার শিষ্টাচারের পরিচয়। আর অন্যদিকে নৈতিকতা আপনাকে শেখায় কি ঠিক আর কি ভুল তা বিচার করার মানসিক শক্তি, ও ভেতরের নীতিবোধে হল নৈতিকতা। আর এজন্যই শিষ্টাচার আর নৈতিকতা হল একই মুদ্রার দুটো পিঠ।

শ্রোতা বন্ধুরা, আজ 7ই সেপ্টেম্বর। চলুন এইবারে ইতিহাসের পাতায় খানিকটা চোখ রাখা যাক, জানার চেষ্টা করি ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনের কতটা গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই 7ই সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হিসেবে। আন্তঃদেশীয় অপরাধ, মানব পাচার, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের মতো সমস্যাগুলি অনেক সময় একটি দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই অপরাধ দমনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদ 2022 সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং প্রথমবার এটি পালিত হয় 2023 সালে। এই দিবসের মূল উদ্দেশ্যই হল বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। আর 2026 সালের মূল ভাবনা থাকছে এই দিবসটিকে কেন্দ্র করে প্রোটেক্টিং এগেইনস্ট ভালনারেবিলিটি, বিল্ডিং ট্রাস্ট অ্যামাং পিপল, অর্থাৎ সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় বা শক্তিশালী করা। আবার আজকের দিনটি কিন্তু আন্তর্জাতিকভাবে পালিত হয় নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস হিসেবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস, বাংলায় যাকে আমরা বলছি নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস। বায়ু দূষণ আজ শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি এবং বায়ুর মান উন্নত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ 2019 সালে 7ই সেপ্টেম্বরকে এই আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। প্রথমবার দিবসটি পালিত হয় 2020 সালে। এই দিবসের মূল উদ্দেশ্যই হল বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা মানুষকে, দূষণ কমাতে ব্যক্তি থেকে সরকার সকল স্তরে উদ্যোগ বাড়ানো এবং দেশগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। কারণ পরিষ্কার বাতাস শুধু সুন্দর নীল আকাশের জন্য নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। শ্রোতা বন্ধুরা, এইবারে আপনাদের জানাই যে আজকের দিনে যারা গুণীজনেরা আমাদের মধ্যে এসেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন, 1826 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি চিন্তাবিদ এবং বিশিষ্ট সাহিত্যিক রাজনারায়ণ বসু। তাছাড়া আজকেরই দিনে 1850 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি এবং সাহিত্যিক অক্ষয়চন্দ্র চৌধুরী। আজকেরই দিনে 1920 সালে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। তাছাড়া আজকেরই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং পরিচালিকা ভানুমতি রামকৃষ্ণ 1925 সালে। আজকেরই দিনে 1934 সালে জন্মগ্রহণ করেন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এবং তারই পাশাপাশি আজকেরই দিনে আমরা হারিয়েছিও আমাদের মাঝখান থেকে গুণীজনদের, তেমনই রয়েছেন 1999 সালে আজকেরই দিনে প্রয়াত হন পুলক বন্দ্যোপাধ্যায়, প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার এবং সুরকার। তাছাড়া আজকেরই দিনে 2022 সালে প্রয়াত হন ভারতীয় বাঙালি প্রাবন্ধিক এবং রবীন্দ্র গবেষক নিত্যপ্রিয় ঘোষ। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।

শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপন পর্বে এবারে আমরা রয়েছি আপনাদেরই পাঠানো চিঠি নিয়ে। প্রথম যে চিঠিটি পড়ছি, লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10। উপরে ভদ্রতা, ভেতরে অন্য কিছু বিষয় উল্লেখ করেই আজকের বার্তা শুরু করছি। এটি মূলত এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যার আচরণ বাইরে থেকে অত্যন্ত মার্জিত এবং বিনয়ী, কিন্তু ভেতরে সে

কুটিল বা কপট। এই শ্রেণীর মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। স্বয়ং রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে সমাজে যারা নিজেদের অত্যন্ত মার্জিত এবং ভদ্র বলে দাবি করেন, তাদের অনেকের ভেতরেই থাকে স্বার্থপরতা ও নিষ্ঠুরতা। উদাহরণস্বরূপ যোগাযোগ উপন্যাস উল্লেখ করছি। মধুসূদন চরিত্রটি সমাজে অত্যন্ত প্রভাবশালী এবং বাইরে আচার আচরণে কৃতাদুরস্ত, ভেতরে প্রচণ্ড সংকীর্ণ মনা, অহংকারী এবং আধিপত্যবাদী, যেখানে দেখা যায় নারীর প্রতি সম্মান বা সূক্ষ্ম অনুভূতির চরম অভাব। সার্বিকভাবে মধুসূদন কেবল একজন ব্যক্তি চরিত্র নন, তিনি হৃদয়হীন বাস্তব ও ক্ষমতার প্রতীক, যা কোমল মানবিকতার সঙ্গে মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মানুষের অবচেতন মনের জটিলতা উন্মোচন করা, মানুষের বাইরের মার্জিত মুখোশ এবং ভেতরের আদিম স্বার্থপরতা বা কামনা নির্ভর রূপটি তিনি অত্যন্ত নিষ্ঠুর সততার সঙ্গে তুলে ধরেছেন। তার লেখা পদ্মা নদীর মাঝিতে হোসেন মিয়ার চক্রান্ত বা শীতলবাবুর ভেতরের কুৎসিত রূপটি বাইরের ভদ্র আচরণের আড়ালে ঢাকা থাকে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গ্রামের তথাকথিত সম্মানিত ও ভদ্র লোকেদের ভেতরের সংকীর্ণতা, পরশ্রীকাতরতা এবং লালসা নিখুঁতভাবে দেখিয়েছেন। ব্যানার্জি সাহেব ছিলেন অফিসের সবচেয়ে মিষ্টভাষী এবং মার্জিত একজন মানুষ। তার আচরণে সব সময় এক ধরনের বিনীত ভাব প্রকাশ পেত। কেউ বিপদে পড়লে তিনি সবার আগে দৌড়ে আসতেন এবং সান্ত্বনার বাণী শোনাতেন। ব্যানার্জি সাহেবের এই অতিরিক্ত ভদ্রতার পেছনে লুকিয়ে ছিল এক গভীর স্বার্থপরতা। তিনি সহ্য করতেন পারতেন না যে অন্য কেউ তার চেয়ে বেশি প্রশংসা পাক বা পদোন্নতি নিক। তার মিষ্টি হাসির আড়ালে সবসময় চলত সহকর্মীদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লিখছি তোমায় পর্ব। এবারে চলুন পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন বন্ধু মঞ্চ শ্রীমণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে। বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, তোমার প্রতি আমার অসীম শ্রদ্ধা রইল। কিছু মানুষের ভেতরটা এবং বাইরেটা যে আলাদা সেটা প্রথমে বুঝতে পারা যায় না। মানুষের কথাবার্তা আচরণ দেখে তাকে যথেষ্ট ভদ্র এবং শ্রদ্ধাশীলই লাগে। মানুষের সঙ্গে মিশতে মিশতে বোঝা যায় তার ভেতরের এবং বাইরের রূপটা পুরো আলাদা। আমি ব্যক্তিগতভাবে এরকম চারজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। প্রথমজন ছিলেন দারুণ মৃদুভাষী এবং মিষ্টিভাষী, তাই তার প্রতি আমার একটা অন্যরকম শ্রদ্ধা ছিল। পরে জেনেছিলাম তিনি একের কথা অন্যকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিতে ভালোবাসেন। তারপর সেই মানুষটার প্রতি আমার ঘৃণা তৈরি হল। অন্য দুজন হল খুব বিপদে পড়ে, সমস্যায় পড়ে আমার সঙ্গে টাকা ধার চান। তাদের সঙ্গে অল্প বিস্তর কথা বলে আমার তাদেরকে ভদ্র, বিনয়ী, সৎ বলেই মনে হয়েছিল। তারা প্রত্যেকেই আমাকে কথা দেয় একজন 15 দিন এবং অন্যজন 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে, কিন্তু তাদের রূপগুলো বদলে যায় টাকা নেওয়ার পর ফেরত দেওয়ার সময়। যাদের সম্পর্কে আমার একটা সৎ মানুষের ধারণা

দিল তাঁদের মধ্যে অন্য রকম রূপ দেখলাম। তারা কথার খেলাপের পাশাপাশি ফোন না ধরা, মেসেজ না দেখা, উত্তর না দেওয়া ইত্যাদি বিরক্তিকর আচরণের সৃষ্টি করল। এক কথায় বিশ্বাসটাই ভেঙে গেল। টাকা ধার দেওয়ার নামে বা টাকাটা ধার নেওয়ার সময় যেরকম মানুষগুলো দেখেছিলাম, পরে তাদের আলাদা দেখলাম। চতুর্থ জন হলো মিষ্টভাষী, মানুষের সঙ্গে আচরণ এমন দেখাবে যেন তার মতো মাটির মানুষ আর একটা হয় না। পরে আসল রূপটা দেখতে পেলাম তার কুরুচিপূর্ণ বাক্যের ব্যবহারে। সত্যি কথা বলতে কি, কে যে কি তা না মিশলে ঠিক বোঝা যাবে না। শুভেচ্ছা আনতে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।

এবারে পড়ছি আমাদের আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন অভিজ্ঞানী প্রিয় অভিজ্ঞাপন, বড় বিচিত্র এই জীবন এবং সংসার, বাঘ হিংস্র, কুকুর প্রভুভক্ত, সাপ বিষধর, গরু নিরীহ, গিরগিটি বহুরূপী বলেই আমাদের কাছে পরিচিত। মানুষ বুদ্ধিমান, তাই মানুষের মধ্যে সকল জীবের গুণাবলী বিরাজমান। মঞ্চে যখন কেউ অভিনয় করেন তখন নিজেকে নির্ধারিত চরিত্রের মতো নিখুঁত প্রকাশ করেন, তবুও তখন আমাদের বুঝতে অসুবিধাই হয় না এটা অভিনয়। কিন্তু যখন কোনো মানুষ বাহ্যিক অপরিবর্তিত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত কৌশলে অভিনয় করে যান, তখনই গোলক ধাঁধার ভুলভুলিয়ার ঘুরে মরতে হয়। মনে পড়ে যায় শিবাজী শায়েস্তা খানের কোলাকুলি, সন্ন্যাসীর ছদ্মবেশে রাবণকে, কিন্তু মাতাল জগাই মাধাইকে বুঝতে অসুবিধাই হয় না। কোমর বেঁধে ঝগড়া আর ঘোমটার আড়ালে খ্যামটার নাচন, দুই ঘটনার পটিয়সীকে একই মানদণ্ডে চেনা যায় না। বন্ধুত্বের মুখোশের আড়ালে শত্রুতার ছুরি ধার দেওয়ায় বলতেই হয় মানুষ চেনা বড় কঠিন। তখন মুখ হতে স্বতঃস্ফূর্তি উচ্চারিত হয়, কে যে কি, যে যেমন সে তেমন হলে জীবন ও দেশ কত সুন্দর হতো। ধন্যবাদ আনতে। লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, এ ছিল আমাদের আজকে লিখছি তোমায় পর্ব। অবশ্যই আপনাদের চিঠির জন্য আমরা অপেক্ষমান থাকি, তাই অবশ্যই লিখতে ভুলবেন না। লিখে ফেলুন আপনাদের অনুভবের কথা, পাঠিয়ে দিন আমাদের বিষয় সম্পর্কিত চিঠি আমাদের ঠিকানায়। চলুন এইবারে শ্রোতা বন্ধুরা আপনাদের জানিয়ে দিই কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশন লেম্বুছড়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের জন্য এক আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, যেখানে 2026-2027 সালের এসটি ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্থাৎ ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকারের ত্রিপুরা তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত যেই সব কৃতী ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে, যারা 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 সময়কালের মধ্যে সংস্ক

সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে জাতীয় অথবা আন্তর্জাতিক পুরস্কারের স্বীকৃতি অর্জন করেছেন। আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত সম্ভব এবং 30 নভেম্বর 2026 মধ্যে তাদের মূল নথিপত্র সহ TRNCL এর আগরতলা কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শারীরিক যাচাই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.trci.tripura.gov.in। আরও সহজভাবে বলতে গেলে, আপনি যদি ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন এবং 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 মধ্যে সংস্কৃতি, খেলাধুলা, সাহিত্য বা অন্য কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন, তাহলে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর মূল নথি নিয়ে TRNCL আগরতলায় উপস্থিত হয়ে যাচাই করাতে হবে এবং তার শেষ তারিখটি কিন্তু 30 নভেম্বর 2026। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য। আরও একটা তথ্য এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। ককবরক শিক্ষা কোর্সে ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দফতরের পক্ষ থেকে 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনি, রবি এবং ছুটির দিন বাদে 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হবে। যোগ্যতা, 6 মাসের কোর্সের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ন্যূনতম বয়স গত 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের যে কোনোর একটি পরিচয়পত্র। আসন সংখ্যা সীমিত 50টি। আগামী 29 অক্টোবর 2026 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7 শিক্ষার্থীদের নির্বাচনের জন্য একটি মৌখিক ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ভর্তির তালিকা প্রকাশিত হয়ে ক্লাস শুরু হবে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এবার পালা আপনাদের জানিয়ে দেওয়ার, শরীরকে ভালো রাখতে আমাদের পুষ্টির কতটা দরকার। পুষ্টি হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীবখাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ ও বহিষ্করণ করে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং শক্তি উৎপাদন করে। পুষ্টির প্রধান উপাদানসমূহ হলো শর্করা, শরীরকে শক্তি যোগায়, আমিষ বা প্রোটিন কোষ গঠন ও ক্ষয়পূরণ করে, স্নেহ পদার্থ শক্তি সঞ্চয় করে ও তাপ রক্ষা করে, ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীর সচল রাখে, খনিজ লবণ হাড় ও দাঁত শক্ত করে এবং নানা রাসায়নিক কাজে সাহায্য করে, জল বিপাক ক্রিয়া ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সুষম পুষ্টির গুরুত্ব হল শারীরিক ও মানসিক বিকাশ ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কর্মক্ষমতা ও দীর্ঘায়ু নিশ্চিত করতে সাহায্য করে। আপনি এই নির্দিষ্ট কাজগুলো করে নিজের দেহের পুষ্টি বজায় রাখতে পারেন।

0: শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট বেতন ভিত্তিক নিয়োগের মাধ্যমে বিভিন্ন পদের শ্রেণীর শূন্য পদ পূরণ করতে চলেছে। পদগুলো রয়েছে কাউন্সিলার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার বা সাইক্রিয়াটিক নার্স। এই নিয়োগ টেলিমানস ত্রিপুরার জন্য। সাক্ষাৎকারের বিবরণী রয়েছে। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এবং যোগ্য প্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউর তারিখ 18 সেপ্টেম্বর 2026। স্থান মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল, নরসিংগড়। রেজিস্ট্রেশনের সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সমস্ত মূল নথিপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। দুপুর 1টার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে এবং এরপর আর কোনো প্রার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। এই নিয়োগের জন্য কোনো যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। চাকরির মেয়াদ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে 11 মাস, তবে কাজের কর্মদক্ষতার ভিত্তিতে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আবেদন জমা দেওয়ার সময় যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সমস্ত শংসাপত্র এবং প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি, অন্যান্য নথিপত্রগুলোও সঙ্গে দিতে হবে। আবেদন জমা দেওয়ার স্থান মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস, মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল, নরসিংগড়। আবেদন গ্রহণের তারিখটা মনে রাখবেন, 3রা সেপ্টেম্বর 2026 থেকে আগামী 10ই সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
1: আমাদের কর্মপ্রত্যাশিত বন্ধুদের জন্য রয়েছে আরও একটি কাজের খবর। CSIR উত্তর পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, জোরহাট 785006, আসাম। অনলাইন আবেদন শুরুর তারিখ 29শে আগস্ট 2026 তারিখ থেকে শুরু হয়েছে আর শেষ তারিখ 28শে সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত। CSIR উত্তর পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, জোরহাট বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ এর অধীনে একটি অগ্রণী প্রতিষ্ঠান। এটি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। CSIR নেস্ট অনুযায়ী নিম্নলিখিত, অর্থাৎ আমাদের যে পদগুলো রয়েছে তার জন্য উৎসাহী ও তরুণ, গতিশীল এবং প্রতিভাবান নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আমন্ত্রণ।

নিমন্ত্রণ জানানো হচ্ছে। পদের নাম জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র হিন্দি অনুবাদক ইত্যাদি। এই পদে আপনারা বিস্তারিত জানতে অথবা নাম নথিভুক্ত করতে ইনস্টিটিউট এর ওয়েবসাইট অর্থাৎ www.neist.res.in এ যোগাযোগ করতে পারেন। অবশ্যই 28 সেপ্টেম্বর 2026 বিকেল 5টার মধ্যে। শুনলেন কাজের খবর। জানিয়ে দিচ্ছি আমাদের আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 62%। আগরতলা বিমানবন্দর পরিলক্ষিত আমাদের আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবরাখবর।

0: ঘড়ির কাটা 8:42 ছুঁই, আর এর মধ্যেই তোমরা নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছ। কেউ হয়তো ঘুম ভেঙে ভাবছ, উফ, আজ আবার সেই স্কুল। আবার কেউ হয়তো কলেজে যাওয়ার জন্য তৈরিও হচ্ছ, কেউ বা অফিসের তাড়াহুড়োই ব্যস্ত। আর হয়তো এমন কেউ আছো যে এখনও বিছানার সঙ্গে যুদ্ধ করিয়ে চলেছ, ভাবছ আর 5 মিনিট, শুধুমাত্র 5 মিনিট, তারপর না হয়ে উঠব। কিন্তু 5 মিনিট করতে করতে যেন পুরো সকালটাই পার না হয়ে যায়, সেখানেও লক্ষ্য রাখতে হবে। তবে যাই হোক, শুভ সকাল আমার সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আরজে রাতুল, আর তোমরা শুনছো যুব অনুষ্ঠান যুব বাণী। তো সকালটা যখন শুরু হয়েছে এত সুন্দর একটা আমেজ নিয়ে, তখন শুধু কথাই কথাই সকালটা কাটিয়ে দিলে তো চলবে না বস। সকালের সঙ্গে একটু গান, একটু সুর, আর একটু ভালো লাগা না থাকলে সকালটা যেন ঠিক জমেই না। তাই আবার চলো চলে যায় আমাদের গানের আসরে, আর সেখানে আজকের সকালটা আরও সুরেলা করে তুলতে আমাদের সঙ্গে রয়েছেন আরজি মানালি। তাহলে আর দেরি কেন, শোনা যাক আজকের গানের আসরে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
1: অথচ সুরের চেয়ে আপন ভাষা হয়তো আর কিছুই নেই। কখনো একটি গান আমাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো সুন্দর মুহূর্তে, কখনো বা জীবনের না বলা কথাগুলো বলে দেয় মাত্র কয়েকটি সুরেলা পংক্তিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই গানের আসরে আমরা কথা বলবো গান নিয়ে, সুর নিয়ে, এবং শুনব অনেক অনেক গান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রাবণী শীল এবং আমি রয়েছি আরজে মানালি। তো শ্রাবণী, তোমাকে স্বাগত আমাদের এই গানের আসরে। শুনে নেব তোমার প্রথম গান, কোন গানটি করছো?
2: আমি বাঁধিয়া মায়া ডোরে একটি গান করছি, যার কথা ও সুরকার হলো আলাউদ্দিন বয়াতিজি।

0: বুঝতাম না হয়তো গান বিষয়ে। তখন থেকে আমার মার খুব ইচ্ছে যে আমি গান করি, গান নিয়ে একটু বসি। আমার হারমোনিয়ামও কেনা হয় খুবই ছোটবেলা।
1: আচ্ছা,
0: তো তখন থেকেই মা বলতো যে গান করা শুরু কর, তোর ভালো লাগবে। তখন থেকে আমি গান করা শুরু করি। তারপরে পড়াশোনা তো একটা শুরু হয়েছে। পড়াশোনা যখন একটু চাপ বেড়ে গেছে, পড়াশোনা তো চাপ বেড়ে যায় একটা সময়ে, তখন খুব মানে গানের প্রতি একটু একটা সময় দিতে পারিনি। তারপরে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার পড়াশোনার পাশাপাশি এটাও আমি করছি, মানে গানটাও আমি চালিয়ে।
1: বেশ, তো দ্বিতীয় গান আমরা কোনটা শুনব?
0: দ্বিতীয় গান হলো কান্দায়ও না এ আমারে কইরো না আর হেলা।
1: আচ্ছা, তো চলে যাই আমরা দ্বিতীয় গানে।

0: বাহ, বেশ সুন্দর। বাউল গান শুনলে এমনিতেও মন ভরে ওঠে। তোমার কাছে জানতে চাইবো, তোমার সঙ্গীত জীবনের পথ চলাটা কীভাবে শুরু হয়েছে?
1: আমার সঙ্গীত জীবনের পথ চলাটা একদম মানে বলতে গেলে ছোটোবেলা থেকেই শুরু হয়েছে, যখন আমি কিছু

0: কান্দায়ো না হে আমারে কইরো না আর হেলা, এ গান যেন ভালোবাসা, অভিমান আর হৃদয়ের গভীর অনুভূতির এক মায়াবী প্রকাশ। তো গান থাকুক জীবনের প্রতিটি অনুভূতিতে, সুর থাকুক মনের প্রতিটি কোণে। আবারও কোনো নতুন এক গল্প, নতুন অতিথি আর নতুন সুরের সঙ্গে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আমাদের আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান।
1: তো শিল্পীর গানগুলো কেমন লাগলো?

0: নিশ্চয়ই মনটা একটু ভালো হয়ে গেল। আসলে ভালো লাগার জন্য সবসময় খুব বড় কোনো কারণের প্রয়োজন হয় না। কখনো পছন্দের একটা গান, কখনো প্রিয় মানুষের একটা ফোন, আবার কখনো সকালের মিষ্টি রোদটুকু মনটা ভালো করে দিতে পারে। চলো আজকের যুববাণীতে না হয় একটু কথা বলবো আমাদের ছোট ছোট ভালো লাগাগুলো নিয়ে, যে ভালো লাগাগুলো হয়তো খুব সাধারণ কিন্তু আমাদের দিনটাকে অসাধারণ করে তুলতে পারে। নিশ্চয়ই সেই ভালো লাগার টপিকে যাব, তবে এবার সকালটাকে একটু অন্যরকম করে তোলা যাক। কিছু গল্প থাকে যেগুলো শুধু গল্প নয়, তার মধ্যে মিশে থাকে আমাদের জীবন, আমাদের চারপাশ, আমাদের ছোট ছোট অনুভূতি। আর বাংলা সাহিত্যের এমনই এক কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী। আজ যুববাণীর গল্পের আসরে আমরা শুনব সেই পথের গল্প, সেই মানুষের গল্প, সেই চেনা অচেনা জীবনের গল্প। আর এই গল্প তোমাদের শোনাবে আর যে শতাব্দী এবং আর যে সপ্তদ্বীপ। তাহলে আর দেরি না করে চলো হারিয়ে যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই অমর জগতে, পথের পাঁচালী।
1: নমস্কার বন্ধুরা, আমি আর যে সপ্তদ্বীপ এবং আমার সঙ্গে আজকের এই পর্বে রয়েছে আমার প্রিয় সহকর্মী আর যে শতাব্দী এবং আমাদের পরিবেশনা, আমাদের গল্প পাঠ পথের পাঁচালীর প্রথম পরিচ্ছেদ বল্লারি বালাই।
2: নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ, পত্রিক আমলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামের বন্দোবস্ত হইতে সদাসিধাভাবেই সংসার চালাইয়া থাকে।
1: পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দুঃসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জল খাবার খাইতেছে। হরিহরের ছয় বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে। ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার বাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখ।
2: মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। দুটো পাকা বড় বিচি কলার একটা হইতে আধ ভাঙা ভাঙিয়া ইন্দি ঠাকুরন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে, ওঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবু তাহার মা শাসনে সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করিনি, চলে আয় বলছি ওঠে।
1: ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বহু দূরের। মামার বাড়ির সম্পর্কে কিরকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামের যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানে কোনো রকম চক্ষু লজ্জা কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না,

0: তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই। সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার কে আছে, কেই বা তাহাকে দেখিবে, এমন তাহার মাথা ধরলেই বা কি ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনো দিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কি না সেই বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজ পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুইবেলা ভোজনের সময় শ্বশুর বাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখনোদের দুপুরো শেষে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন।
1: ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহার শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়, 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয়, তাহারাও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিসেরিয়েটে চাকুরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়াই তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতেও আর কেহ নাই।
0: শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালভদ্রে এই গ্রামে পদার্পণ করিতেন। এক আধ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কুলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুর বাড়ির অভিমুখে তলপি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এই ভিটেতে বাড়ি তুললেন এবং সে সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে।
1: তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জের নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও লাগল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল। কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইচ্ছা মতো।

0: চরলোমী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসন সাহেব, কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দি ঠাকরুন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বছরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীরের সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না, হাত তুলিয়া যেন রৌদ্রের ছাঁচ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঠাকিয়া বলে, কে আসে? নবীন? বিহারি? না, ও তুমি রাজু?
1: এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দিরা ঠাকুরনের চোখের উপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটে আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত, বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই না বসিত সকাল বিকেল। তখন তখন কি ছিল ওই রকম বাসপন? পৌষ পার্বণের দিন ওই ঢেঁকি শালে এক মন চাল কোটা হইত পিঠাপুলির জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দিরা ঠাকুরন সে সব এখনো দেখিতে পায়। যে ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কোটাইতে আসিয়াছেন, ঢেঁকিতে দাম দম পড়িতেছে, সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছে যাইতেছে, জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জলখাবার গুছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের কথা কয়। তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন, তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত, মুখোজ্যোতির তেঁতুল গাছে ডাঁসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল। সেদিনের কথা, ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসর নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবরই নিল না, কালভদ্রে একখানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগলাইয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তায় তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে, তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিন সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল, তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। আশৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেও সে খুশি, তাহার কাছে সেটাই চরম সুখের কাহিনী। আপনারা শুনছিলেন পথের পাঁচালী গল্পের বল্লারি বালাই প্রথম পরিচ্ছেদ। গল্প পাঠে আমি আর্য সপ্তদীপ এবং আমার সঙ্গে ছিল আর্যের

এই ছিল আমাদের আজকের গল্পের প্রথম পরিচ্ছদ, পথের পাঁচালী। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও অনেক ঘটনা, আরও অনেক অনুভূতি। আর এই অনুভূতির কথাই যখন উঠল, তখন একটু ভালো লাগা নিয়ে কথা না বললেই নয়, কি বলো? আসলে ভালো লাগা সবসময় খুব বড় কোনো কারণে কারণ নিয়ে আসে না। কখনো একটা সুন্দর সকাল, কখনো প্রিয় কারুর একটা কথা, আবার কখনো হঠাৎ শোনা একটি গান, ছোট্ট একটা মুহূর্তই মনটাও ভালো করে দিতে পারে। তোমরাও নিশ্চয় এমন কিছু ভালো লাগা আছে যা তোমরা দিনটাকে, তোমাদের দিনটাকে একটু সুন্দর করে তোলে। তাহলে সেই ভালো লাগার আবিষ্টুকু নিয়েই এবার শোনা যাক একটা সুন্দর গান।

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,276 কিলোহার্টজে। এতক্ষণ আপনারা শুনলেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র এর কণ্ঠে, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব মজবুত ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাড়ি মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করছে। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন বিশেষ মার্কিন দূত। অনূর্ধ্ব 20 ভারতীয় ফুটবল দল এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসের স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রে উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে।
1: ভারত ফ্রান্স জয়েন্ট ভেঞ্চার্স কি সম্ভাবনা উপর বাতে হতি। স্বামীনারায়ণ মন্দির নে ইস সম্ভাবনা মে ভি এক নয়া আয়াম জোড়া। ইয়ে মন্দির মেড ইন ইন্ডিয়া হ্যায় অর বিল্ট ইন ফ্রান্স হ্যায়। ইসকে কাফি পত্থরোঁ কো ভারত মে তরাসা গয়া হ্যায়। ভারত কি প্রাচীন প্রতিভা ইয়াহাঁ ফ্রান্স মে আধুনিক ইঞ্জিনিয়ারিং সে আকর জুড় চুকি হ্যায়। প্যারিস মে ইস ভব্য মন্দির নে আকার লিয়া হ্যায়। ইসলিয়ে মে আশা করতা হুঁ ইয়ে মন্দির সদিয়ো তক ভারত অর ফ্রান্স কে বিচ সহযোগ অর সম্ভাবনাও কা ভি প্রতীক বনকর উভরেগা।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিশেষ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।
2: जो भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था। बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। पीजी के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसीज काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए, दोषियों को छोड़ा नहीं जाएगा।
0: এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছে কিনা

0: তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন। এদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, এইমস, জানিয়েছে যে সত্য নিকেতনে ভবন ধসের ঘটনায় আহত 11 জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে 5 জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও 1 জন রোগী পরে আঘাতের কারণে মারা যান। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতার অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে। এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিমাঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 2 জন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবনার উপর ভিত্তি করে তৈরি টিম ভারতের গঠনে এই আঞ্চলিক পরিষদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে 7ম রাইস কনক্লেভের উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: An alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south,
0: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে তারা। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ও বিধবাদের হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করবেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমের হাতে আজ এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই পর্বে আজ থেকে রাজ্যে প্রায় 62 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরাসরি টাকা দেওয়া হবে বলে জানা গেছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ নানা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেকে। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। আবহাওয়া বিভাগ আইএমডি আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক ও তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জারিড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন। উইটকপ জানান, মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে

0: ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন। উইটকফ জানান, মস্কোয় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কিছু প্রস্তাব মার্কিন প্রতিনিধি দল এই বৈঠকে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। অনূর্ধ্ব 20 ভারতীয় ফুটবল দল দীর্ঘ 20 বছর পর এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। তাসখান্ডি গ্রুপ বির শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব, মজবুত ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ু ক্ষেত্রে 2 দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় 3 দিনের সফরকালে 2029 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদক মুক্ত করে তোলার লক্ষ্যে একটি 3 বছরের রোডম্যাপ পেশ করেছেন। এই প্রচারের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে, 1 লাখ নেশামুক্ত মিত্র তৈরি করা হবে এবং মাদকাসিক্ত নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 1751টি করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে বলেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষ সম্মেলনেও 500েরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির 10ম আন্তর্জাতিক অধিবেশন আগামী 27 থেকে 29 নভেম্বর শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। 3 দিনের এই আন্তর্জাতিক অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিক, কবি ও গবেষক এবং সংস্কৃতি প্রেমীরা অংশগ্রহণ করবে। আজ জাতিসংঘ স্বীকৃত নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালিত হবে। এই দিনটি বায়ু দূষণের বিভিন্ন সমস্যার ওপর গুরুত্ব আরোপ করে উদযাপিত হয়ে থাকে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর 1 রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামুড়াকে, বাইকোড়া স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতকালের খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 4-1 গোলে লালবাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর অনুকূটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী বর্ষণের সতর্কতা এবং সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা

জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। শুনলেন আবহাওয়ার খবরাখবর। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে থাকছে সকাল 10টায় হিন্দি ছবির গানের অনুষ্ঠান, সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান নগুল, বেলা 12টা বেজে 30 মিনিটে খেরিংবার, বেলা 12টা বেজে 55 মিনিটে চাষের কথা, বিষয় নারকেল চাষ, বেলা 1টা বেজে 5 মিনিটে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 1টা বেজে 40 মিনিটে লোকগীতি, দুপুর 1টা বেজে 50 মিনিটে নজরুলগীতি শিল্পী রাখি সেন। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টা বেজে 10 মিনিটে চিত্রগীতি, 5টা বেজে 45 মিনিটে চাকমা গানের অনুষ্ঠান, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে ঘর গৃহস্থী, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, 7টা বেজে 45 মিনিটে ককবরক সংবাদ, 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, রাত 8টা বেজে 5 মিনিটে সংবাদ বিচিত্রা, রাত 8টা বেজে 15 মিনিটে শুনবেন হিন্দি ছবির গান, রাত 8টা বেজে 30 মিনিটে আধুনিক গান শুনবেন শিল্পী অমিত কুমার, রাত 9টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 9টা বেজে 15 মিনিটে স্পটলাইট আধুনিক গান, রাত 9টা বেজে 30 মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10টা বেজে 10 মিনিটে 10টা বেজে 15 মিনিটে শুনবেন আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ আপনারা শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। এবারে শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি সালামী।

আপনারা শুনছেন সালামি ছবি থেকে গান। প্রথম গানটি শুনছিলেন আশা ভোসলে এবং কুমার শানুর কণ্ঠে, এবারে শুনছেন মেরে মেহবুব কুমার শানুর কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

এতক্ষণ আপনারা শুনলেন আলকা ইয়াগনিকের কণ্ঠে জব হালে দিল সালামে ছবি থেকে। এবারে শুনবেন শিল্পী কুমার শানু এবং শিল্পী আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে বাস এক সালামে ছবি থেকে।

এতক্ষণ শুনলেন শিল্পী অনুরাধা পরওয়ালের কণ্ঠে সাজেন ছবি থেকে বহুত প্যার করতে হ্যায়। এবারে শুনবেন পঙ্কজ উদাসের কণ্ঠে জিতে তো।

এতক্ষণ আপনারা শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানটি শুনলেন ইন্দ্রাণী ছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন গীতা দত্তের কণ্ঠেই।

বন পলাশির পদাবলী ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা গান। এবারে সাপমোচন ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বন পলাশির পদাবলী ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন সাপমোচন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বনপলাশির পদাবলী ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে সাপমোচন ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অদ্বিতীয়া ছবি থেকে এবারের গানটি আপনারা শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অদিতিয়া ছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন পথে হলো দেরি ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন মঙ্গলদ্বীপ ছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে মঙ্গলদ্বীপ ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন বাপ্পি লাহিড়ির কণ্ঠে।

মঙ্গলদীপ ছবি থেকে গানটি শুনলেন মোহাম্মদ আজিজের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হবে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো স্নীতিনী দীপর্জনে কক বরক পান্ডা তিনি পৈলানা খানার জাগানা বেরিরং পান্ডা নগুল।

0: याव खुमरोक नो काफ्रु रोगो खुमरोक आइना मुसुंता हंके आफ्रु तो बारा रोक सितों हंके भाई के बुई जागा रोगो बा खुमरोक मा काइने बा हंके बुई काइ माने खुमरोक नो बु बुई सिकुलो गया ओ शहर रोगो तो बसिगले बुई जागा तों बा फांग बसिक बु फांग काइ मान हंके आफ्रु रोग नि सिमिन आं मुसुंग तों ता हंके जेसिक मान आं बारा तों मा जागा रोगो बा गे रोगो तो रोगो काइशा कुशु रोग खुमरोक काइ तरों
1: आबोनो
0: हंके बारुता किशा मासा खुम কাই মান্দ্র ব্রক ফানো কে আফ্রু খাইতো মুই কথং রক খাইতো আস কাই মানিয়া হাইপান কি কাইসা জাগা তংফ্রু কা আং কিসা জাগা কোয়া রক মান খা আফ্রু খাই আং ও ধন্যা রক ন কাই খাফিয়া বা ধন্যা মানে ও খুন্দ্রু পুই হুকনি আবসলিসে আঙ্গা জাগা কাই মানি সিদা কবাং মা খাই খুন্দ্রু পুই হামসাকাং আমন সিকাং সাইসিমা ইয়ামতি জাগা রগো
1: খুন্দ্রু পুই
0: গানে হংকে তাবুক তো তুই রক তো আগে শীতলানি খগি নাই না নাংতা তো মেশিন রোগ তো এই শহর তো তাই কিসি গানা হাঙ্কি মানে কিসা মাসা তৈরি উই রং আং আফ্রু রোগ ও কিসা মাসা মুই কথং রং খাইকাতা যেমন ও খুন্দ্রু পুই রক বান্তা রক মশলা রক তো আসে গবাং বুনাঙিয়া বাজারও থাকে পাইতো বুখা হাঙ্কে গবাং মাসে এঙে থাং কিসা বুপাই মেয়া হাঙ্কে আবরক নগো কাইতন কাঙ্কে জেফুরু নাঙ কিসা কিসা মিশা খাই খলই নাই ইরি জে নাংফুরু ইউজ খাই মানখা হাইতা হংকে উলকাই তো নিজে নাইকা হংকে আপনার তো আগে ফানো কিরু ওমহাই ও বাজার নিম কথং পাইমা রকমকে জুবু নুগু ও যে গবাং মা খাই ফসল খাইনাই রকমকে বরক তো গবাং মাননি বাকে গবাং প্রোডাকশন নি বাকে বরক পেস্টিসাইড হোক ইউজ মা খাই ইনসেকটিসাইড হোক হংকে আবুনি যে চিনি হেলথ হামিয়াং মানে চিনি সাকনি বাকে যে তামো হামিয়াখলাই আবরক সাইমান খাঙ্কে মাওয়ান সুগুতা আং বুহাইন জাগা তংখা হাঙ্কে ও কিসা মিশান বাগিলে পাইনা নাংলা খামুন ঢেরস ফাংসা ফাংনই কিসিসা ফাইসা চাদ্রাইমান খামুন হংকে গাংলা ফাংসা ফাংনই যে সাফা নংখা ও ধন্যা রগ্ন নগন কাইখা হাঙ্কে আং নগ্নি খলৈ রিমান খামুন হংকে অনেক সময় তো যেন বাহাই রকসি মানে দো পেস্টিসাইড রগ্নি মুখ থং রগো গায় আফ্রু রগো মাওয়ান সুগু নিজে কিসি সাফান জাগা মানখা হেঁকে কাই মানখা মন আমতে হিঙ্কে ও সুতুই বড় বগ্রক বাজারনি পাইখা হেঁকে তা মু বাজারও থাকমান দিন খেয়ে অম বুনা নামু চুঙু অম বুনা নামু চুঙু চুং তো সব সময় তো বাজারও থাঙে মাইয়াবলে হিঙ্কা যেদিন বাজার থাঙা দিন খেয়ে অম বুতুব যাগো অম বুতুব যাগো নগো ফাইকে অমু তিন চানাই অমু খানা চানাই সালচাবাইতো যত চাবাই মাইয়াবলে কাই বাক্সা নষ্টই থাঙ সুতি বড় বগ্র কিন্তু যত মুই কথং কতাল কতাল চাখাঙ্ক থগু হ্যাঁ দিবা
1: বাহাইব
0: গাও মুইমা সিং রক্ত যেন পারা আগে হিনিয়া দিবা লারই থাং মুই আর ফানা যাইফুরু তো ফাই তো খাঙ্কে লগে নিশি বন সংমা নুগু তুকুই আসানি নিশে বক্সাই রুগুই ফান কালামা নুগু হিঙ্কে জংল অর কালার মাংসে মাসা হোক মুইমা সিং রক ন আং যে নুক মানে হিঙ্কে ও জায়গা পাই চাখা হাঙ্কে ন মানে ঠক মানে আসু ঠক গিয়া তা হাঙ্কে পারা রোগ থাকা হাঙ্কে আফ্রু ফান সাইমান তা যে লগে লগে খাগে চা মানে হিঙ্কে মারখান ঠগু ফিয়া অর চাখা হাঙ্কে ঠক গিয়া চাপা পার তাম জানিখে মাসাও কে আমি রংনি বাকে জাগা মানখা হাঙ্কে অম রং বেলাইখান আং নিজে কাই মানে কুতুং কুতুং রক চানামু সুং তা হিঙ্কে আম হাইখে নবান সুগিনাই আমু সুমা বাইন শুরু খাইকা তা বাগান রং খাইনানি
1: আবন তাই খরকসা সেবুক বুকলাই দো হিঙ্কে আম হাইতো গবাং মা বরক ন যে হাউস ওয়াইফ দো যে রগ্ন খুঁনি বুড়ি হিনজাকায় রক রং পয়সা রক বেলাইখেন যেন তাবক তো ইয়া খসরই তাবক জরাব বেলাইখেন রাঙ্গি ব যেন আলাই দেখানো থাঙে দো ফেয়াবা যে বুড়ি রক হঙ্কে মা ওয়ান সুগু ভাইকে রং রগ্ন কিসা খসরই নারগই মান ইয়াগো চবই নারগ মান আমহাই রক হিঙ্কে আ জাগাও যেন ওয়ান সঙ্গে মানে চিনি বসাই বসানি বং রং খাতে যাক মানে হাইব যেন নুব ও যে পাইচানা নাই যে নগ্ন খুঙ্গো কিসা মিসা ফাইসা ফাইনি যেন কাতে খাঙ্কে নসে বসে চিনি রং পয়সা যেন ও মোলা জারক ন ও যে আসক মরক মরক কতাল কতাল অংখাঙ্কে বসে মরগই দং ফিয়া আবনে নং নিনি নগ দং খাঙ্কে আবন নং অ পয়সা বাইন নিনি নিজে নি খাতে যাকতে
0: আও বাজারনি পাইতো খাঙ্কা যত যে যেন ইউজ খাইবায়ো আমি দিয়া আরো বিং সাইকা হাঙ্ক গবাং মানে মা খিবিও ফিয়াবা হিঙ্কে ফিয়াবা বাজারলে নেজি হিসাব ও মথাবো সু কতর আমি নাই সিপাই মা তো

0: 네.
1: 그 박사 제 오크라롱 누부 사카니 아마 송 누부 사오 제 안노가 나긴 인바시 송 누부 사오 마이부 판카샤만 카 야노리 파이두 도노이 힌케 아마 부하이 나양 엄피로고 탕프로고 판 박사 도노이로그리 파이카나 콘록다 그 요거 올로케 앙 네트로고 부누카 올로케 카이샤 앙 네트 이만만이 힌케 벨라이케는 함작 마네 아기 사이메 야무 그오 에데니암 데자드 로즈 나보 앙 누구이 벨라이케는 함작 하부노 আবো কুতুংবু সহ্য খাইফুন গে তুইবু কম নাং ফুন হিংকে বুবারবু বেলাই খেন নাই থগো আবো আও এডেনি আমতা হিংকে আং আমনো হামজাখাতা আংকে আমনো চুজ খাই আংকে আমো উসুকে ভ্যারাইটি তঙ আমনি নাইথক নাইথক কালারবু আসংনো পদ্রে পদ তঙ ডিজাইনবু অবনি প্যাটালসবু বাক্সা সিঙ্গেল মানে পলা সা তঙ পলাং নুই তঙ কবাং মা পলারে পলা আম হাইবু তঙ হিংকে বনো আং চুজ খাইকু খাতা হিংকে বনো হিংকে আসে কে আর খাইনা নাঙ্গিয়া দুই সপ্তাহ একদিন দুই দিন আমি রোগ্রী ফানো হিংকে বনো কাইখা কে আবনু বেশি নিতং খাতা আনি আর কই তাই বউ অম হাই মালি মতম জাত তো যতন তং আগে রগো পাড়াও নুকমানি যে মতম খুম হেংরা হিন্দি ও গন্ধরাজ হিন্দি মালি হিন্দি আবার খেয়ে যত্ন তনখা আং হিংকা আমি বাদেবো তাল নি বিশ হিংকে আং আলকা হাইন নাইথক ফান কালার রোগ নাইথক ফান আলকা ও তাম হাই ফাতার নি ফাইনাই আগে চিন পাড়া রোগও নুগিয়া আমি খুম রোগ নলে বেশি আং কায়া কাইসা খুইসু কায়ু হাইফান ও আগে নি রোগ নো মেইন আনি টার্গেট হিংকে আবরংনো প্রিজার্ভ খাইনানি নাম হাই হাইতা
0: আও হিংকে ও যে নজে অমসুকে কালেকশন খাই বলং রগনি নাহারে বুঝি যাতে ফেলে কসারে নজে তাবো বুঝি নি হুকুমো মুকুমো নি গাইছে আগে নি যে খুমা কে রক খুম নি খুম তৈয়া রক গবাং মা মাঝি লোটা রক নাতে উইনার মানে নিনারও নাকি নুগুয়ু হিংকে বেলা খেন নসং গইন নামজাক মানে বিশিংতে চিনি হুকুমো মুকুমো নিনি অম হাকে চিনি আগে নি সিরে সিটিও যে মতাই আদায়ও নাঙে ফাইমানি ও খুমরং চিনার থাকে নুগুয়ু যে জরাও যে বার নাই আবাবে বাং নি সাতগুপ্লম বারাই দমান নুগু হিংকে হাইনি বাকি আং সঙ্গো আ জাগারগো চাবুক যত্ন খাইয়া থাকা হিংকে কেবামা ইয়ং সাকুক সারক তাবুকনি ও জরাও তো কেসা হামিয়া নবারক ফাইও আবাবানিও চিনি ইয়ং সাকুক সাও তা কংনি কক সিত্রার খিবরি হিংকে আ খুমতলা রগো গবাং মানো চং বানানি বাকি বনসং গবাং মানো আ জাগাও মানের রুঙ্গো যে চিনি পিয়াজ বুকর ফানাঙ্কা জেসা পানাঙ্কা হিংকা আ জরাও মিশ্রুম রক ফাইও হিংকা বাহাই কে ও মিশ্রুম রক ন বা ইয়ং সাকুক সানি বা ফাঙ্গাস রক ন সং কাতির উইটন মান
1: আবো হিংকে তো সং বাগানো খুম কাইরি খেয়াঙ্কা নিয়া কিসা বন নিট এন্ড ক্লিন টনান বাকিবু কিসা খেয়াল মা খাইনাই হিংকে যাতে নোংরা আঙি টংয়া তৈ সবসময় ফারই আকুই মা তন্নাই সাত ন হিংকে ও যে ফাঙ্গাস রক ফাইমানি ও খুম ইয়ং রকনি কক যে নাকা মিলি বাঘ রক ন আব রক ন কুফুর কুফুর খে বুখ্রি রক নষ্ট খাইরু আবার হিংকে পুইলা আম আং থাসিং সাই পাইখা বরং কাইরি খে নিয়া কিছু যত্ন মাখাইনাই সানা থাকা হিংকে আং তো বরক বাই কক সালাই মা হাইছি বরং দাম অসুবিধা ইয়া বরং ডক্টর বুমা আঙ বুমা বুমা আঙ যত্ন মা আঙ মা নাই বরং শরীর কাহাম দাহাম ইয়ং পুইলা ফ্রুনো উংদ্রবনো কিসা আফ্রু হিংকে আসে কষ্ট ইয়া তা আবরক হামরি নানি আফ্রু হিংকে নাক বাইন আয়ং রগ্ন রমই বথারি ফান রিখা হুপরে ওই রিখা আমি হিংকে তাই ইয়া আঙি থাং তাই হিংকে বুফাং রক বহাইন বরক রক হাইন বরক চামুং কাহাম মানখা হিংকে সাকরাক টংখা হিংকে অ পেস রকবু আসে এটাক খাই মেয়া তা বরক ন হিংকে আম হাইকেন খেয়াল মাখাইনাই বরং হেলদি মা তন্নাই হিংকে তেকাইসা হিংকে যদি বাঙি থাকা সময় তো যেন সময়রি মেয়া ফানো নুকসলা বিয়া ফানো আমি হিংকে ও বাজারও তো কেমিক্যাল মানো নো ও পেস্টিসাইড ইনসেকটিসাইড আমতো থাসিং সালাই পাইদর আমি রকনো ইউজ খাইনা মুসুংিয়া আমি গনাম গেথং রক জানা মুসুংিয়া হানিস বাগান খাইমানি হিংকেবা এমনিও চিনি ক্ষতি খাই আমতো বাহাই মানখা হিংকে নিশে চিনি হামা তৈ ফানো আবু চিনি সাগো হাবইনাই চিনি সাকনি বাকি হামিয়া হই আমতো সালাই জানো হিংকে আমহাই পেস্টিসাইড ডগ্রিনা সকাং বন যে মানে হুমানি

0: bueno. Chúng tôi sáng tháng tây bị cơ mà nó cọc nó tông ta bắt tay xe một chút khai đi phía chúng sau lại phía này giờ cơ băng mà chúng ta bố con này cọc mà sinh ra đâu có bao chừng nô am hai mua lại như này cà chua như này cơ băng mà này chừng giờ west mà này rám mà này bara Russian peas, abrong nó chừng kiwi ru, hình cái abrong nó kisa sọc tê tê, ba kisa bà hay kia abrong nara gây, nâng sát đó có cây tròn mạnh khá.
1: আবো ও মুলাই রকনো নাই নাই দি জং খিবি রিফান সে অনেক সময় বগ্রো থং তং মানে রতমই ই
0: ইয়ারং অকরে
1: হা কিছি
0: রতমই
1: সানমান দি হা মানিয়া ফান সে সালি সালতাম জরা রক বরক বেলাই সাতুং ওং ইয়াকে সাতুং রান সাইথেং ইয়াকে বরক রব গুই রক তং ও মুলাই রক রসুন রক বু কাইসা কুইসু জং অম হামলি আহনি খিবি রিমা রক ফানো বরক নাই দি ব্লাই ফাই তরুই তং
0: আবার
1: হংকে আম হাইকানে নং কাইনানি হংকে নগ ও হামিয়া রোগ নো নং ইউজ খাই পাইজাক আমহাই যে কাহামনো নাই পাইজাক যে হামথায়া খিবি রিমানি
0: আলু
1: আম রোগ
0: রক্ষা
1: কাই নারং মান কা আলু হংকে তো বাক্সা ও বুবার ফাইতে তুই

0: mulai rok rok shun rok bu kaisa kuisu sung omo hamli ya ni khibiri ma rok phano borok nai di blai phai toroi thong
1: abono
0: nke am haike na nung kai na ni nke nogo o hamya rok no nung use khai pai jak am hai je ka hamno nai pai jak je ham thaya khibiri ma ni
1: alu rok phano kha
0: ni kai na rung man ka alu nke to baksa u bubar phai te tui rok hankanke mane obor ni bumuk phaite te abrok no rawi na rgi nai kai khanke abrok ni hoite no amun bage ala da busli paina nangli ata ko ke aboni nte sha alu ngui afru kisha tabung dino to bumti ke khaine amti rok as na jodi ke usai me atong khanke kisha net rogo phan khulugui help mana nai amte hinke no ikota aw compost rok no rikhanke harok kisha hachin sarok dalugui rikhanke borok hamku আমি খাই নো সঙ্গ নাং মানে যে সময় নাঙো আফ্রু নো না ইমান খাতা কনগ টংখা হাঁকে বা হাঁকে ও সার রোগ নি বাকি বরণ জানি হিংখা সঙ্গ অনেক সময় তো সামসুতা রোগ পাইখা হাঁকে বউ ওইসব ইসু আংলা কিসা ওয়ান সুখ তুই ইউ ও খাতে রোগ বখানাই রোগ মানু কমতি জাগান জানি বইবু ফালনা নিবাগে যত বরক তো সমান ইয়াবলে হিংকাই আমি রোগ নিজি কাইমানি হিংকা বাবু খাসরাই সাইকে চাই মান খাতা ক
1: হিংকে তাই কোনো সার বক্রি খেয়া তাই কোনো জাঙা সিদ্রা বনি ওয়ানসঙ্গা নাংলিয়া হিংকে আবনো নিনের তো বেবাং নুক আং বাকাতে বো সামসতার বনু গুঞ ফায়ো তাই কেবাং মা মশলা জাতীয় বনির তন হিংকে আর থাকে বেগ সেপুং ফায়ো নি নগ থাকা হাঙ্কে হিংকে আবনো নং কাইসা খরক চাপ তাই সেবু খাইতে তৈ নগ নু খুঙ্গো বা সঙ্গে নং নাইকি নি খায়ো তাই অ জরানা নং বাহাকে নাইতো কারিম খা নং আবো সঙ্গ সাইব খারকা হিংকে অ মাহাই যেন গবং মানো পিয়াজ রসুন যেন খিবি লাইও খাকজা খাকজা যাও তাই খাকজার খিবি জাগাই থামো বা কচাম রকসা মাইয়া হিনে রব যেন খিবি রেলায়ো হিংকে আহ জরাবো ন যেন ব যে মাকে কাইনা রাখা গবং মা যিনি ত্রে হায়ো আসা কোনো বুফাং গতর কাইমানি জায়গা হয় কাইনে নাইয়া গবং মা হাই থার্মোকলনি ত্রে হাইরক মানে কেবা মান তাবো অর্ডার খাইকে হিংকে ফাইমানি আম হাই কার্টুন রক ন কাই নং তো খলাইকা হিংকে আরো যেন আম হাই চিনি ওয়েস্ট চিনি মার্কেটিংনি ভাড়া রক নং কাইকে হাঙ্কে বো আম হাইকে যেন তরই লগৈ বনি বলাই রক বেবাং যেন চাওই মানু হিংকে আও বি থং যে আম হাই রুট ফাইমানি না নিনি গাজর রক মূলাই রক আলু রক
0: মূলাই রক নুমানি আপ যে রাই রহ মানে ও ফুক বলাইছিং তো আমন রাই খিবিয়া দিবা আমার রগ্ন কাই খেয়াকে আমি নিতে বিষয় বুটুই কটর মা আঙি
1: অনেক পর্যন্ত থাকবে না
0: এ যেন তো ও মূলাই বলাই রক চাই দিবা মূলাই চিকন সানি হিংকে আমি ইয়ারং নতো বুতুই নতো খিবি সিরি যাও হিংকে আমনও বহাই না রগি কাই খেয়াকে আমি তরুই নাই যেন চাই মানতা
1: হিংকে আও হিংকে আও অবনো খা সিনাই রংনি হিংকা হিংকে নখলা না বাজার কায়ু মানে হাইনে কক হংখা বাজার নখলাও তাবক তো দলি তা হন্ডগো হংকে তো সাত রকনি যেন সাত সাকা না কাইলাই হংকা পাইথাও কিসা নাং সঙ্গনা মজং গবং মানে বই অবজেকশন খাই যে সাত সাকা মানে কাই হংকে ও আমি সাত রক ডেমেজ থাঙ্গো আমি তা কাই দি হিনে নক নুখ রগব অকরা সাকারা বই মানা খাই যাবো তা কাই দি হিংকে আপনো যেন বাহাইকে নাইকানি হে কাই হংকে সাত ডেমেজিং এতে নি খুঁড়ব কাহাম তং তুই বাহাইকে খাই
0: আমি বাকি হিংকে তো সিস্টেম খা মাখলাইনাই তাবু টব রক ন হাইন হাও বেড়াইয়াবই কিসা স্ট্যান্ড রক তাবুং দিন তো মানথগু অনলাইন মানথগু পাই যদি নং পাইনা মুসুংয়া হাঙ্কে কিসা কাত বাই কাত রকাইফানো মেইন হিংকে নং সালব্রুম ব্রুম ও টব রক নরুই সালব্রুম ইয়াফান সাপ্তাহ ওয়াইসা ইয়াফান সাপ্তাহ কনই ওয়াইসা আমি রকাইফানো মা ফারনাই তাও সাত রক নকে ওই ফুরু রক হে কিসা তুই রক ফারি মারি নাই তুই কাকা হাঙ্কে ও হা রক কাকা হাঙ্কে নু ও ভাঙ্গাস রক মানে শেওলা রক আসাইতা হাঙ্কে নু সবসময় নু পরিষ্কার খাই তনখা হাঙ্কে হাঙ্কে সাতুং বহাই নু কিসা নাঙু ও বুফাংবাই থাইনা নিং ক সাত পরিষ্কার নিং হাইন পত্র পদ মানে হামি আর রং জাগৈ আর জমেই তংখা আমি হিংকে না আমি শেওলা রোগ জমে
1: ফাইও
0: নাই অ শেওলা রোগ জমে মানে আং নুং মানে হিংকে তো যে যেন খুম কাইনাই রোগ বাগান খাইনাই রং নিশিমি অমহাই জমেয়া যে কাইয়া সাদ থাঙিয়া বরং সাদ বহাই নুং মানে বরকনি বহাইনে ফার জাগিয়া হাঙিনাই হা জমে যাক হিংকে আজাগা দিনের পর দিন ওয়াতই ফাইকা হাঁকে সে

0: তোলা অংনে যাবরা আসাই তুগুই বলং খাই টংফ্লাই আমি বুগু নাই দিও বিল্ডিং সামরগ গবাং মা ফান রকসে আসাই নাই কটমা কটমা ফিয়াবা ও সাদ থাকে বাগান খাইকেলে সাতটা কিসা পরিচর্যা খাই যাগেছি আমি আনি যে এক্সপিরিয়েন্স হে আমহাইটা খাই হে আং তাবো সাদ কোন সামুসিগরি হিংকে থাকলিয়া বুফুর সাপ্তাহ গাইথাং বুফুর মাস গাইথাং ফিয়া ডেলি নুফুং সারিক থাঙে নাই খাঁকেলে নামনো ফারো নর অতব রক্তন যাগ হে তুই রোগ জমেখা হে তুই রোগ নো বা তুই রোগ হে কিসা সাত ও সামফুর রোগ কিসা খেয়াল খাই মাস নামনে যে তুই সাইমাইয়া জাত খাই স্লব খাই নাই তুই গসগুই থাঙমা জাত খাই হে যে সাফা নুল তো নক টানফুর তো যত কিছু হে টাঙি পাই রক আমহাই কোনো তুই জমে সাত গাইসা জায়গা কুঠুক রকফা নঙি থাকা হে আমনো ফা মা ফারনাইতা ওই থাকা হা থাঙি নাই সুবা বরং না ওই রকফান মা ফারসি নাই খাতা
1: আও হিংকে বেলাখেন হামবাই যিনি খালাইকা বহাইকে যিনি অম হাইকে যে খুমন খাই নাগ খালারাকা হিংকে বুকক নব বেলাখেন হামবাই যিনি শুক্রবৈ সামানি বাকে হিংকে লুকুরং নব যিনি পান্ডন খাইতমান বাকে হামবাই আপারে যিনি পান্ডন রানো মাথাকসে হামবাই যত
0: হামবাই বুকুক।

আসুক জরা খোনাবা কে বাদলি দেববরমানী জাদুনি রেচামুন বিগলা তাবো খোনার জাগান মঞ্জু মারাকনি রেচামুন।

আসক যারা খানা বাইকা মঞ্জু মারাক নি রেচামুন বিনজাগুলো তাবুনি রেচামুন খানার জাগানা সকাং দেববর্মানী রেচামুনা।

আকাশবাণী আগরতলা, আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাসের পাতাই হোক বা ফলের খোল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল

0: হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে, মূলত বেলে, দোআঁশ বা উপকূলবর্তী বেলে মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25-30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে 35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11-12 মাস বয়সের এবং 1200 গ্রাম ওজনের ফল বীজ হিসেবে আদর্শ। বর্ষার পরেই সারি থেকে সারি 1 ফুট দূরত্বে এবং 15 ইঞ্চি দূরত্বে প্রতিটি বীজ লাগাতে হবে। বীজ তলা সাধারণত লম্বায় 25 ফুট এবং চড়ায় 5 ফুট হয়ে থাকে। বর্ষায় জল জমার সম্ভাবনা থাকলে বীজ তলাগুলি 6-12 ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে। বীজ তলায় 2-3 দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। 9-12 মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ, নিরোগ, লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6-8টি পাতা থাকা প্রয়োজন, যার 2-3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা, সারাদিন রোদ থাকা এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। রোপণের 1 মাস আগে বর্গাকার পদ্ধতিতে গর্ত খোঁড়া হয়। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ইন্টু 1 সেন্টিমিটার চওড়া এবং ইন্টু 1 সেন্টিমিটার গভীর মাপের গর্ত করে 2 সপ্তাহ রোদ খাইয়ে গর্তের ওপরের মাটির সঙ্গে 20 কেজি গোবর সার, 500 গ্রাম নিমখোল, 250 গ্রাম হার গুঁড়ো এবং 25 গ্রাম সোহাগা মিশিয়ে তা গর্তের নিচের অংশ ভরাট করতে হবে এবং নিচের মাটি দিয়ে গর্তের ওপরের অংশ ভরাট করতে হবে। একটি উদ্ভিদ থেকে অপর উদ্ভিদ এবং এক সারি থেকে অপর সারিতে 7.5 সেন্টিমিটার দূরত্বে গাছ রোপণ করা উচিত। কম দূরত্বে চারা রোপণ করলে গাছ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বীজ লাগানোর 6-7 বছরের মধ্যে ফলন শুরু হয়। ভালো ফলন পেতে প্রতিটি ফলন্ত গাছে বছরে 2 বার বর্ষার আগে এবং পরে প্রতিবারে 40 কেজি জৈব সার, 500-600 গ্রাম ইউরিয়া, 700-800 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট এবং 800-900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরে 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1-2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর, 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আচ্ছাদন দিয়ে গাছের গোড়ার আগাছা নিয়ন্ত্রণ করা উচিত। গাছের কাঁচা পাতা অযথা কাটা চলবে না, শুধুমাত্র শুকনো পাতা কাটা যেতে পারে। রোপণের প্রথম 2 বছর গাছের ছায়া প্রদান এবং সুরক্ষিত রাখতে বেড়া দেওয়া আবশ্যক। শুনলেন আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ।
1: এতক্ষণ শুনছিলেন চাষের কথা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। गृहमंत्री अमित शाह आज गोवा के पणजी में पश्चिमी क्षेत्रीय परिषद की 28वीं बैठक की अध्यक्षता कर रहे हैं। इस परिषद में गोवा, गुजरात और महाराष्ट्र के साथ दादरा और नगर हवेली तथा दमन और दीव शामिल हैं। बैठक में गोवा के मुख्यमंत्री प्रमोद सावंत, गुजरात के मुख्यमंत्री भूपेंद्र पटेल और महाराष्ट्र के मुख्यमंत्री देवेंद्र फडणवीस शामिल हैं। बैठक में केंद्र और राज्यों से जुड़े कई अहम मुद्दों पर चर्चा हो रही है। गृहमंत्री आज गोवा राज्य पुलिस को प्रतिष्ठित राष्ट्रपति पुलिस ध्वज भी प्रदान करेंगे। ये सम्मान राज्य पुलिस बल के लिए गौरवपूर्ण

বাণী ঠাকুরের কণ্ঠে গানটি শুনলেন আপনারা। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটি আপনারা শুনবেন মায়া সেনের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রীলা সেনের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন মঞ্জুরি লালের কণ্ঠে।

অনুষ্ঠানের সর্বশেষ গানটি আপনারা শুনলেন মঞ্জুরি লালের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুজন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লাক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরেক মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকে নিয়ে নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বহুতল ভেঙে পড়ার জায়গাটি আজ সকালে পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, বেশ কয়েক দশকের পুরনো এই বাড়িটির ভগ্নস্তূপের প্রায় 80% পরিষ্কার করা হয়েছে। রেখা গুপ্তা বলেন, 12 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, অন্য 6 জনের অবস্থা স্থিতিশীল। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বাবা মাদের সঙ্গে সরকার যোগাযোগ রেখে চলেছে। বাড়ির মালিকের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে শ্রীমতী গুপ্তা বলেন, আশেপাশের এই ধরনের বিপজ্জনক ভবন চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা হবে।
1: इस बिल्डिंग के मालिक पे कार्रवाई होगी और जो इसके आसपास की जितनी डेंजरस बिल्डिंग है उनको भी आइडेंटिफाइड करके ध्वस्त किया जाएगा। विशेष रूप से इस बिल्डिंग के बिल्कुल पीछे वाली बिल्डिंग को भी हमने खाली करवा दिया है और तुरंत प्रभाव में उसे भी डेमोलिश किया जाएगा।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে সত্যনিকেতন ভবনে ধসের ঘটনায় আহত 11 জন রোগীকে তাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে 5 জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় আনা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও 1 জনের রোগী পরে আঘাতের কারণে মারা যান। এইমস জানিয়েছে, গুরুতর আহত 3 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি এবং রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবর ই মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআরের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে সেই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি খবরকে ভিত্তিহীন বলে ইসরো স্পষ্ট করে জানিয়েছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প ও প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে আরও বড় পরিসরে কাজ করা ভারতের যোগ্যতা রয়েছে, এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFJK-র আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হবে। শ্রীনগর, জম্মু ও গুলমার্গে আয়োজিত 4 দিনব্যাপী উৎসবে 40টি দেশের 135টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা আরিফ বশির জানিয়েছেন, এই উৎসব স্থানীয় নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার, চলচ্চিত্রকারদের সঙ্গে মতবিনিময় করার এবং মাস্টার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির গঠনের জন্য এই পুষ্টি

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবর ই মাশরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত।

0: কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের ভিত্তি হিসেবে সুপোষিত ভারতের নির্দেশিকা অনুযায়ী 2018 সালে পোষণ অভিযান শুরু করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে পালন করা হয়। ইতিমধ্যেই তা জন আন্দোলনের রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 3 ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধিত হারে বার্ধক্য ভাতা, স্বামীহীনা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই 3 প্রকল্প মিলিয়ে 82 লক্ষেরও বেশি উপভোক্তা সেপ্টেম্বরেই বর্ধিত হারে ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন। এই খাতে বছরে মোট ব্যয় হবে প্রায় 14,771 কোটি টাকা। শুধু ভাতা বৃদ্ধির জন্য রাজ্যের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিক অবস্থা এখনও দুর্বল। আগের সরকারের আমলে আর্থিক শৃঙ্খলার অভাব, রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার ফলে রাজ্য কার্যত সংকটের মুখে পড়েছিল। তবে কেন্দ্রীয় প্রকল্পে যোগদান, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মে লাগান টানার ফলে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ বেলারুশের শীর্ষ বাছাই সাবালেঙ্কা আমেরিকার টেলর টাউনসেন্টকে 6-4, 6-3 গেমে হারিয়ে দেন। অন্যদিকে পুরুষ সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ স্পেনের কার্লোস আলকারাজ আমেরিকার টমি পলকে 6-4, 6-4, 6-4 গেমে পরাজিত করেছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। দুটি দলই ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গেছে, তাই ম্যাচের ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবরি মাসরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি, আজকের শিল্পী দুর্গা রায়।

এতক্ষণ শুনছিলেন নজরুলগীতি, আজকে শিল্পী ছিলেন রাখি সেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী অমিত কুমার। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে এবং রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন। রাত 9:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে এবং রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আপনারা শুনবেন আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:35

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে শুনবেন হিন্দি এবং পরে শুনবেন ইংরেজি সংবাদ।

গানখানি শুনলেন সাত সাত ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিং। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন আজ ছায়াছবি থেকে। গানখানির শিল্পী জগজিৎ সিং।

গানখানি শুনলেন অ্যায় মেরে দিল ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিং। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন প্রেমগীত ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী জগজিৎ সিং।

গানখানি শুনলেন সাত সাত ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিং। অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনুন অর্থ ছায়াছবি থেকে, গানখানির শিল্পী জগজিৎ সিং।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন চাকমা গান, অনুষ্ঠানে শিল্পী স্মৃতিরেখা চাকমা।

0: की मुख्यमंत्री रेखा गुप्ता ने नई दिल्ली के सत्य निकेतन में ढही इमारत स्थल का आज फिर दौरा किया। मुख्यमंत्री ने कहा कि जिन अधिकारियों की अनदेखी के कारण ये दुर्घटना हुई है उन्हें तुरंत निलंबित किया जाएगा। इस बीच पुलिस ने इमारत के मालिक हरिराम गुप्ता को आज राजस्थान के भिवाड़ी से गिरफ्तार किया। दिल्ली उच्च न्यायालय ने इस दुर्घटना को बेहद दुर्भाग्यपूर्ण बताया है। न्यायालय ने कहा कि इस त्रासदी के लिए केवल भवन मालिक के साथ दिल्ली नगर निगम और दिल्ली विश्वविद्यालय भी जिम्मेदार है। अहमदाबाद में शीतल देवी ने विश्व तीरंदाजी पैरा श्रृंखला के महिला कंपाउंड के व्यक्तिगत वर्ग के फाइनल में प्रवेश कर लिया है। शीतल देवी ने सेमीफाइनल में आज सरिता को हराया। खिताबी मुकाबले में शीतल का सामना कजाकिस्तान की एजदा सेदान से होगा। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে তাপমাত্রা ও তার পরিমাপ এ সম্পর্কে পাঠ দিচ্ছেন কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত।
2: কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি ভালোই আছো। সবাই পিরিওডিক টেস্ট টু পরীক্ষার দোরগোড়ায় চলে এসছো, তাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পিরিওডিক টু পরীক্ষার অন্তর্গত তাপমাত্রা ও তার পরিমাপ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাপ কি জানো? আসলে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু গরম হয় ও বর্জন করলে ওই বস্তুটি ঠান্ডা হয়। এই যে তাপ, সেটা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে। হয়তো তোমরা এটা দেখোনি, বড় ক্লাসে দেখতে পাবে। তাপ আর তাপমাত্রা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাপ হলো শক্তি, কিন্তু তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যার দ্বারা কোনো বস্তু গরম কিনা ঠান্ডা তা বোঝা যায়। তাপ যেমন ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে মাপা হয়, ঠিক তেমনি তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্র দিয়ে। শরীর গরম না ঠান্ডা তা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সবসময় স্পর্শেন্দ্রিয়ের উপর নির্ভর করতে পারি না। জানো কেন? স্পর্শেন্দ্রিয় সঠিক পরিমাপ দিতে পারে না, সিদ্ধান্ত নিতে হয় থার্মোমিটার দিয়ে। এই থার্মোমিটার প্রধানত দুই রকমের হয়, একটি হলো ডাক্তারি থার্মোমিটার এবং একটি হলো ল্যাবরেটরি থার্মোমিটার। যে থার্মোমিটার দিয়ে মানব শরীরের তাপমাত্রা মাপা হয় সেটা হলো ডাক্তারি থার্মোমিটার, এবং যে থার্মোমিটার দিয়ে পরীক্ষাগারে বিভিন্ন বস্তু বা জল বা বরফ প্রভৃতির তাপমাত্রা মাপা হয় সেটি হলো ল্যাবরেটরি থার্মোমিটার। বর্তমানে ডিজিটাল থার্মোমিটার দিয়ে মানব শরীরের তাপমাত্রা বেশি মাপা হয়। তোমরা জানো মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সেটা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। তোমরা কি জানো করোনার সময় দূর থেকে স্পর্শ না করে শরীরের তাপমাত্রা মাপার জন্য এক ধরনের থার্মোমিটার ব্যবহার হয়েছিল? বলতে পারো তার নাম কি? তার নাম ছিল ইনফ্রারেড থার্মোমিটার। এই থার্মোমিটার হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় না এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে দূরীভূত করে। এই থার্মোমিটার করোনাকালে ব্যবহৃত হয়েছিল, তার মূল কারণ ছিল, বলতে পারছো কি? মূল কারণ ছিল যেন ওই রোগটা সংক্রামক ব্যাধি হিসাবে ছড়িয়ে না পড়ে। জেনে রাখো, থার্মোমিটার ব্যবহারের আগে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেগুলি হলো, থার্মোমিটারের অগ্রভাগ ভালো করে ধুয়ে নিতে হবে। পুনরায় ব্যবহারের আগে রিসেট বোতামটি টিপতে হবে। থার্মোমিটারকে জীব

জিভের নিচে দিতে হবে। থার্মোমিটারে বিপ শব্দ করা বা আলো না জ্বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুখ থেকে বের করে ডিসপ্লেতে তাপমাত্রা পড়তে হবে। তাপমাত্রা আবার থার্মোমিটারের অগ্রভাগ শুকিয়ে নিতে হবে। জিভের পরিবর্তে যদি বগলের নিচে থার্মোমিটার দেওয়া হয়, সেক্ষেত্রে পাঠ 0.5 ডিগ্রি বা 1 ডিগ্রি কম হতে পারে। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেমন 98.6 ডিগ্রি ফারেনহাইট ছিল, ঠিক তেমনি সেলসিয়াস স্কেলে এই পাঠ হয় 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সেলসিয়াস স্কেলে মানব শরীরের তাপমাত্রা 97 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে বাচ্চাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে। এই যে তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করছি, তাপমাত্রা মাপার একক থাকে। আমরা যেমন বলি বাজার থেকে চাল আনবো, কত? 10 কেজি। ঠিক তেমনি আমাদের শরীরের তাপমাত্রা কত? 40। সঙ্গে আমাকে কিছু বলতে হয়, তাকে বলে একক। তাপমাত্রা মাপার এই একক কি জানো? এর একক আছে প্রধানত দুটি, একটা হলো ডিগ্রি ফারেনহাইট এবং একটা হলো ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। যদিও এটি এসআই একক, তবে বহুল ব্যবহৃত একক হলো ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি শব্দটি কেবলমাত্র সেলসিয়াস বা ফারেনহাইটের আগেই ব্যবহৃত হয়, কেলভিন স্কেলে ইহা ব্যবহৃত হয় না। কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি হল কেলভিন স্কেল ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্লাস 273.15। তবে মনে রাখবে, পরীক্ষাগারে কোনো কিছু যেমন জল বা বরফ প্রভৃতির তাপমাত্রা মাপতে কিন্তু ডাক্তারি থার্মোমিটার ব্যবহৃত হয় না, কারণ ডাক্তারি থার্মোমিটারের পাল্লা অর্থাৎ সবথেকে কম এবং সবথেকে বেশি এই যে মাপ হলো, সেটা হলো 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু গরম জল বা বরফ, সেগুলোর তাপমাত্রা এর বেশি বা কমও হতে পারে। এক্ষেত্রে তাপমাত্রা পরিমাপের জন্য ল্যাবরেটরি থার্মোমিটার ব্যবহৃত হয়। এই থার্মোমিটার দিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এই থার্মোমিটারের পাঠ মাপার জন্য এর ভিতরে যে তরল ব্যবহৃত হয় তার নাম হল পারদ বা অ্যালকোহল। ল্যাবরেটরি থার্মোমিটার ব্যবহারের উপায়গুলি হল, যেটা ডাক্তারি থার্মোমিটার ব্যবহারের উপায় ছিল ঠিক সেই রকম হবে না, এটা একটু ভিন্ন রকমের হয়। উপায়গুলি কী কী? প্রথমত, থার্মোমিটারকে উলম্বভাবে রাখতে হবে। থার্মোমিটারের বাল্বটি যেন পাত্রের গায়ে লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। থার্মোমিটারের বাল্বটি জলে ডুবে থাকার সময় তার পাঠ পরিমাপ করতে হবে। পাঠ নেওয়ার সময় চোখ যেন তরল স্তম্ভের লেভেলে থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরও এক ধরনের থার্মোমিটার আছে যার সাহায্যে আমরা বায়ুর তাপমাত্রাও মাপতে পারি, তার নাম কি জানো? তার নাম হলো রুম থার্মোমিটার। এই যে থার্মোমিটার নিয়ে আমরা এত আলোচনা করছি, থার্মোমিটার শুধুমাত্র শরীরের তাপমাত্রা যে মাপে সেটা তো আছেই, এছাড়াও থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা, আবহাওয়াবিদরা আবহাওয়া পরিমাপের জন্য বিভিন্ন পর্যবেক্ষণ এই থার্মোমিটারের সাহায্যে করে থাকেন। ল্যাবরেটরি থার্মোমিটার ব্যবহারের সময় আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে থার্মোমিটারটি যেন উলম্বভাবে থাকে,

কোনোভাবেই যেন সে কাত না হয়, সেক্ষেত্রে সঠিক মাপ পাওয়া যাবে না। ঠিক তেমনি ডাক্তারি থার্মোমিটার যখন ব্যবহার করা হয়, তার আগ মুহূর্তে বাল্বটিকে যেমন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ঠিক মাপার পর পুনরায় তাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। সেক্ষেত্রে রোগ জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা হ্রাস পায়। রুম থার্মোমিটার দিয়ে কোনো একদিনের সর্বাধিক এবং সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা কত তা মাপা যায়। থার্মোমিটার নিয়ে আমরা বড় ক্লাসে আরও অনেক আলোচনা করব, করতে পারবো, শিখবো, সবগুলো তোমরা আরও বড় ক্লাসে ভালো করে বুঝতে পারবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে থার্মোমিটারকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। বর্তমানে যে ডিজিটাল থার্মোমিটারগুলো আছে সেগুলোর পাঠ সবাই সহজেই দেখে বলতে পারে, কিন্তু তার আগে অনেক আগে যে থার্মোমিটারগুলো ব্যবহৃত হতো সেগুলোর পাঠ নেওয়াটা খুব একটা সহজ ছিল না, খুব কঠিনও ছিল না, সহজও ছিল না। সেক্ষেত্রে পাঠ নিতে গেলে আমাদেরকে একটু সতর্কভাবে বড়দের সাহায্য নিয়ে দেখতে হতো, কিন্তু এখন যে ডিজিটাল থার্মোমিটার আছে সেগুলিতে সহজেই মানব শরীরের তাপমাত্রা বা অন্য কিছু তাপমাত্রা সহজেই আমরা পরিমাপ করতে পারি। আলোচনার শেষে তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রাখছি। আশা করছি এই প্রশ্নগুলির উত্তর তোমরা সহজেই তৈরি করতে পারবে। প্রশ্নগুলি যদিও এই আলোচনার মধ্যেই ছিল, তবু তোমাদের জন্য রাখছি এই কারণে যে তোমরা যেন আর একটু প্রস্তুতিটা ভালো হতে পারে। কি প্রশ্নগুলো? তাপমাত্রা মাপক স্কেল কত প্রকার? আমি সঙ্গে কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। তাপমাত্রা মাপক স্কেল কত প্রকার? প্রকৃতপক্ষে 3 প্রকার। কি? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এগুলি ছাড়াও কিন্তু আরও আছে, কিন্তু মূলত এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। কোন থার্মোমিটার দিয়ে মানব শরীরের তাপমাত্রা মাপা হয় জানো? বলেছি কিন্তু, মানব শরীরের তাপমাত্রা মাপা হয় ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে। কেন? কারণ এই থার্মোমিটারের পাঠের পাল্লা হল 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কারণ মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কখনোই 37 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে না এবং কখনোই 42 ডিগ্রি সেলসিয়াসের উপরেও ওঠে না। এই জন্য ডাক্তারি থার্মোমিটারের পাল্লাকে 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। মানব শরীরের তাপমাত্রার পাল্লা কত একটু চিন্তা করে বলতে পারবে? হ্যাঁ, সঠিক চিন্তেই করেছ। পাল্লাটি হল 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেলসিয়াস স্কেলের পাল্লা কত? সেলসিয়াস স্কেলের পাল্লা হল -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই সেলসিয়াস স্কেল দিয়ে ফুটন্ত জলের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রাও মাপা যায়। বরফের তাপমাত্রা -2, -3 কিংবা 4 ডিগ্রি হতে পারে, আবার ফুটন্ত জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই জন্য ফুটন্ত জল বা বরফের তাপমাত্রা নির্ণয়ে আমরা ডাক্তারি থার্মোমিটারকে কখনোই ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে ল্যাবরেটরি থার্মোমিটারকে আমাদের ব্যবহার করতে হবে। যদি ডাক্তারি থার্মোমিটার আমরা ব্যবহার করি, থার্মোমিটারটি সঙ্গে সঙ্গে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে। বর্তমানে মানব শরীরের তাপমাত্রা মাপতে আমরা কোন ধরনের থার্মোমিটারকে বেশি ব্যবহার করি? কোনগুলি বেশি ব্যবহার করি? ডিজিটাল থার্মোমিটার। আগে কিন্তু ডিজিটাল থার্মোমিটার ব্যবহৃত হতো না, কিন্তু বর্তমানে ডিজিটাল থার্মোমিটারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বস্তুর তাপ মাপক যন্ত্রের নাম কি মনে আছে? বস্তুর তাপমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার।
এটা

0: এমনিতে দেখা যায় না সাধারণত। তোমরা যদি বড় স্কুলে যাও, বড় স্কুলের ল্যাবরেটরিতে এই থার্মোমিটারটি থাকে এবং তোমরা এগুলোকে স্যারকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। সেলসিয়াস এবং কেলভিন স্কেলের সম্পর্কটি জানি কী ছিল? হ্যাঁ, ঠিক বুঝেছ, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের সম্পর্কটি ছিল কেলভিন স্কেলের তাপমাত্রার পাঠ। সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা হবে তার সঙ্গে 273.15 কে যোগ করতে হবে। যেমন ধরো কোনো ব্যক্তির শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 39°C। একে যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই, তাহলে কেলভিন স্কেলে এই পার্টটা কত হবে? 39 + 273.15, যা উত্তর আসবে সেটা হবে কেলভিন স্কেলে ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা। এখন মূলত তাপ এবং তাপমাত্রা এই দুটি বিষয় সবসময় অনেকে গুলিয়ে ফেলে সবাই। এটাকে আমাদের মনে রাখতে হবে, তাপ হলো শক্তি যা গ্রহণ করলে বস্তুটি গরম হবে এবং বর্জন করলে সেই বস্তুটি ঠান্ডা হবে, কিন্তু তাপমাত্রা হলো সেই বস্তুর তাপীয় অবস্থা। এটা কিন্তু শক্তি না, এটা হলো তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় বস্তুটি গরম কিনা ঠান্ডা। আমি যদি হঠাৎ করে গরম ভাতের হাঁড়িতে হাত দিই, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাতটাকে সরিয়ে নিই, যার বোধে আমরা এটাকে সরিয়ে নিয়েছি সেটা হলো তাপমাত্রা, আর হাঁড়িটি যে গরম হয়েছে সেটা হলো তাপ। তাপ গ্রহণ করে সে গরম হয়েছে, আর এটার অনুভূতি, এই গরমের অনুভূতিতে আমরা হাতটাকে সরিয়ে নিয়েছি, এটা হলো তাপমাত্রা। মনে রাখতে হবে তাপ আর তাপমাত্রা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাপ হলো শক্তি, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এই যে তাপ যেখান থেকে আসে সেখান থেকে অন্য বস্তুতে যাওয়ার জন্য যেই পথ থাকে তাকে বলে পরিবহন। তাপ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল মানে তাপ সঞ্চালন। এটা মূলত তিনটা পদ্ধতিতে হয়ে থাকে, কি? পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহনটা কি? পরিবহন হবে কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপ সঞ্চালন। ধরো আমি একটি লোহার রডকে আগুনের মধ্যে ধরে রেখেছি, কিছুক্ষণ পর লোহার রডটি গরম হয়ে সেই তাপমাত্রার অনুভূতি আমার হাতে লাগবে। যে পদ্ধতিতে আগুন থেকে লোহার রডের মধ্য দিয়ে তাপ আমার হাতে আসলো সেটা হলো পরিবহন। তরল পদার্থের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত হয় সেটা হলো পরিচলন। অর্থাৎ তরল পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের পদ্ধতিকে বলে পরিচলন। আবার তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম নেই, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে না এসেও তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেটাকে বলে বিকিরণ। বলতে পারো বিকিরণের একটা উদাহরণ? হ্যাঁ, বিকিরণের উদাহরণ হলো সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসছে সেটা। চিন্তা করো, সূর্য আর পৃথিবীর মাঝখানে এই যে মহাকাশের বিরাট অংশ, সেখানে কিন্তু কোনো মাধ্যম নেই, অর্থাৎ বায়ু পর্যন্ত নেই, সম্পূর্ণ শূন্যস্থান। ওই শূন্যস্থানের মধ্য দিয়েই কিন্তু তাপ পৃথিবীতে চলে আসছে। এই যে তাপ সঞ্চালিত হওয়ার পদ্ধতি সেটা হলো বিকিরণ। তোমাদের তাপ ও তার পরিমাপ নিয়ে অধ্যায়ের আলোচনা কেমন লাগলো? মনে হয় ভালোই লাগবে। তোমাদের সুস্বাস্থ্যের কামনা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরে আবার আলোচনা চলবে। ভালো থাকবে সবাই।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে তাপমাত্রা ও তার পরিমাপ এ সম্পর্কে পাঠ দিলেন কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে সবজি ও পুষ্টি প্রসঙ্গে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী শচীন দেববর্মন। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী নির্মলা মিশ্র। শুনলেন আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭% এবং সর্বনিম্ন ৬৬%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সবজি ও পুষ্টি। আসলে সবজি হলো আমাদের খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ এবং এগুলি বিভিন্ন পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ। নিয়মিত সবজি খেলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। হ্যাঁ, আর কী কী করা যায় এ বিষয় নিয়েই আজকে বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, কৃষি মহাবিদ্যালয়, ত্রিপুরা। নমস্কার ডক্টর ভট্টাচার্য।
1: নমস্কার।
0: সবজি এবং পুষ্টি, সবজি বললেই আজকালকার যে বাচ্চারা সেটা কিন্তু প্রচণ্ড বিরক্ত বোধ করে এবং সবজি খেতেই চায় না।
1: ঠিক।
0: তো সেক্ষেত্রে তারা পুষ্টি পাবে কী করে বা সবজি তাদের কীভাবে খাওয়ানো হবে? আমি মানে মনের মধ্যে প্রশ্নটা ছিল তাই প্রথমেই
1: চলে। সত্যি সত্যি এটা এটা এটা খুব প্রয়োজনীয় যে আমাদের যা পুষ্টিগত দিক থেকে যদি আমরা দেখতে চাই, আমাদের বলা আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওনারা বলেছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ওনার প্রতিদিন 300 গ্রাম করে সবজি খাওয়া প্রয়োজন।
0: আচ্ছা।
1: তার মধ্যে সবচেয়ে বেশি থাকবে আপনার পাতা জাতীয় সবজি, যেটাকে লিফি ভেজিটেবলস বলি, সেটা হচ্ছে 125 গ্রাম। 100 গ্রাম থাকবে আপনার রুট বা টিউবার্স, যেটাকে আমরা কন্দ বা আলু জাতীয় সবজি বলে থাকি। আর বাকি যেই সবজিগুলো থাকবে সেগুলো থাকবে 75 গ্রাম করে। এবং সত্যি করে দেখতে কি আমাদের ভারতবর্ষ, আমরা এই পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম স্থানে আছি সবজি উৎপাদন।
0: আচ্ছা।
1: প্রথম চীন, এবং অনেকগুলো সবজিতে কিন্তু আমরা প্রথম স্থানও অধিকার করে আছি। তারপরও দেখবেন যে আমাদের অ্যাভেলেবিলিটি কতটুকু আছে সবজিতে, তো সেটা তেমন একটা বিশেষ কোনো চিন্তার কারণ নয়, কারণ আমাদের যা অ্যাভেলেবিলিটি আছে সেটা হচ্ছে প্রায় 200 গ্রাম করে পার হেড আমরা সবজি অ্যাভেলেবিলিটি ইন্ডিয়াতে আছে।
0: আচ্ছা। প্রতিদিন আমরা
1: পেয়ে যাচ্ছি দেখবেন। তা মানে তার জন্য বলা হচ্ছে কি যে আপনি যতটুকু সবজি বলা হয় ততটুকু না খেলেও, যাতে যতটুকু অ্যাভেলেবেল এটা সেটা খেলেও কিন্তু আমাদের সেই পুষ্টিগত দিকগুলো আমরা পেয়ে যাই। আর এখন নতুন উদ্ভাবনা আছে বিভিন্ন সবজির জাতগুলো, যেগুলো থেকে আমরা পুষ্টি কম্প্যাক্ট হিসেবে পাই, মানে একসাথে অনেকগুলো পুষ্টি পাই।
0: আচ্ছা।
1: এখন যে প্রশ্নটা ছিল যে আমাদের যা উচিত সেটা আমরা করছি না, কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু আরও বেশি কম, ওদের খাদ্যাভাসটা একদমই অনেক। আমি একটু দিকটাকে আর একটু উন্মোচিত করি যে পুরো পৃথিবীতে যদি দেখা যায় যে আমরা রোগ হয় তার প্রতিকারও হয়, কিন্তু একটা রোগ আছে যেটাকে আমরা বলি হিডেন হাঙ্গার বা লুকায়িত ক্ষুধা, যেটা আমাদের প্রত্যেকটা বাচ্চাদের, বিশেষ করে যারা 18 বছরের নিচে আছে এবং 12 বছরের নিচে আছে, তাদের কিন্তু এটা দেখা দেয়। আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন আমরার সময় যেটা ছিল, এখন কিন্তু সেই কিন্তু শরীরে সেই কিন্তু দৃঢ়তা নেই, রোগ শোক প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গেছে। দেখবেন যে ওরা হঠাৎ করে বলে মাথা ঝিমঝিম করছে, রোদে গেলে এসে হাঁফিয়ে যাচ্ছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, গোড়ায় গোড়ায় ব্যথা করছে, এবং বিশেষ করে বাচ্চাদের এখনকার যে প্রবণতা চশমা লেগে যাচ্ছে, সেটার কিন্তু আসল কারণ হচ্ছে হিডেন হাঙ্গার, মানে যেটাকে বলি লুকায়িত ক্ষুধা। কেন বলছি? আমাদের একটা শরীর চালিত করার জন্য আমাদের যে সবচেয়ে বেশি দরকার, এটা শর্করা, প্রোটিন এবং স্নেহজাতীয় বা

0: আমাদের লিপিস যেটাকে বলি বা আপনাদের চর্বি জাতীয়,
1: চর্বি জাতীয়
0: তো সেইগুলো কিন্তু সবগুলো কিন্তু সবজির মধ্যে উপাদানভাবে আছে। তাছাড়াও আমাদের শরীরকে পরিচালিত করার জন্য মোটামুটি 8 ধরনের মানে বিশেষ করে মিনারেলস, এবং সবচেয়ে বেশি মানে করে যদি টোটালটাকে ধরি প্রায় 18 ধরনের মিনারেলসের প্রয়োজন হয়। এবং তার সাথে সাথে আমাদের যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি ভিটামিনস। এইগুলোর সবচেয়ে বড় সম্ভার হচ্ছে সবজি। আমাদের কি হয় যেটা লুকায়িত খোদা বলি বা আমাদের যে যে বলি চোখের মানে চশমা লেগে যাওয়া, হাত পা জোর পাচ্ছে না, হাত পা ব্যথা করছে, একটু দৌড়াদৌড়ি করলে হাত পা ব্যথা করে, এটা নর্মাল একদম বাচ্চাদের এখানে কিন্তু একটা নর্মাল ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে, সেটার কারণটা কিন্তু সবজি। দেখবেন রক্তাল্পতা, আমাদের বেশিরভাগ যে মানে প্রাপ্তবয়স্ক বা জাস্ট ওদের মেনস্ট্রুয়েশন এসছে যে আমাদের যে স্কুল পড়া মেয়েদের, ওদের রক্তাল্পতার কিন্তু বিশাল একটা প্রবলেম দেখা যাচ্ছে। কেন? তার আসল কারণ হচ্ছে ফোলিক অ্যাসিড, যেটা আমাদের কোথার মধ্যে সবচেয়ে বেশি। আমাদের ফোলিক অ্যাসিড যদি ধরি আমরা, সেটা আছে আপনার আপনার পাতা জাতীয় সবজিতে বা লিফি ভেজিটেবলসে, খাওয়া হয় না। তাছাড়া তাছাড়া যদি ধরেন আরেকটা হচ্ছে আয়রনের অভাব। আয়রন কিসে আছে? কাঁচকলা,
1: কাঁচকলা
0: আপনার মুখিতে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে অলরেডি ওরা খাওয়ার পরিচয়টা এগুলো পেয়ে ওঠে না আর কি। তো ওই দিক থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে এইগুলোর যে অভাবজনিত কারণ হচ্ছে, এটার সিমটমসটা হচ্ছে এই বিভিন্ন এনিমিয়া, রিকেটের প্রবলেম। এবং তাছাড়া যদি যদি আমরা যে ভারতবর্ষ বলুন বা পৃথিবীর জন্য প্রায় 6 মিলিয়ন পিপল বা বাচ্চা যারা 12 বছরের নিচে, তারা রাতকানা রোগে ভুগছে। তার বেশিরভাগটাই যদি আমরা দক্ষিণ আফ্রিকা কান্ট্রিতে আছে, কিন্তু তার থেকে আমরা কিন্তু ভারতবর্ষ কিন্তু পিছিয়ে নই।
1: এখানটায় প্রচুর বাচ্চাদের চোখে চশমা রয়েছে,
0: চোখে চশমা এবং রাতকানা সন্ধ্যার সময় একটু চোখের একটা প্রবলেম দেখা যাচ্ছে। সেটার আসল কারণ হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সি। এটা কিন্তু কোনো আপনার রোগের ফলে কিন্তু হয়নি, এটা হচ্ছে কি ভিটামিন এ ডিফিসিয়েন্সি। এবং ভিটামিন এর প্রচুর সম্ভার হচ্ছে আমাদেরই লতা পাতা জাতীয় বা পাতা জাতীয় সবজি, সেগুলো খাদ্যাভ্যাস আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
1: আমরা এই আধুনিক সভ্যতায় মা বাবারাও কিন্তু দেখবেন যে টিভির বিজ্ঞাপন দেখে বিভিন্ন ব্র্যান্ডের যে বোতলজাত পুষ্টিকর খাবার সেগুলো খাওয়াতেই বেশি ব্যস্ত থাকেন। হ্যাঁ, মানে মাটি থেকে উৎপাদিত সরাসরি যে শাক সবজি সেগুলো হয়তোবা অভিভাবকদেরও তেমন উৎসাহ নেই আর বাচ্চাদের তো একেবারেই নেই।
0: এটার অনেকটা আছে কর্মজীবন, আমাদের খুব ব্যস্ততায় কাটাচ্ছি, যেন আমরা প্যাকেট ফুডের উপরে বেশি নির্ভরশীল। এবং সবচেয়ে বড় হচ্ছে যখনই আপনি প্যাকেট করছেন কিছু, আপনি যখন বাজার থেকে কোনো একটা সবজি নিচ্ছেন, সে তরচাজা সবজি, তার মধ্যে যাই স্প্রে করি এটা পরে আসবো আমি বলছি, কিন্তু একটা যখন প্যাকেট জাতীয় সবজি নিচ্ছেন বা ফসল নিচ্ছেন, দেখবেন রেডি টু ঠাস বেরোচ্ছে, পনির কোফতা, পনির মশালা, তো এগুলো কি কিছু না, এগুলো তো প্রিজারভেটিভ কিছু একটা ব্যবহার করছি, তো অটোমেটিকলি আমার শরীরের পক্ষে আমার যে পুষ্টিগত, তার থেকে আমি প্রিজারভেটিভটা নিয়েছি, সেটা আমার শরীরের পক্ষে ততটা ভালো নয়।
1: প্রিজারভেটিভ ছাড়া এটা 1 মাস 2 মাস 1 বছর থাকতে পারে,
0: রাখাও যাবে না, যে সিম্পল। এবং আমাদের এই প্যাকেট ফুডের উপর নির্ভরতা, এটা আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই দিক থেকে দাঁড়িয়ে যদি আমরা সবজি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা বলে থাকি, যে আমরা যদি আগে থেকে পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের আর মানে ওটাকে পরিষ্কার করে তুলে আর কোনো প্রয়োজন হয় না। তার দিকে তাকিয়ে যদি দেখি আমরা যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে যেটা ছিল, যে আগের দিনে দেখবেন শাক কিন্তু আমাদের মানে বলতো না যে গ্রাম বাংলায় শাক ভাতেই আমাদের পুষ্টি,
1: এবং আমাদের দেখবেন যে প্রত্যেকটা পার্বণের মধ্যে শাকের একটা ব্যাপার রয়েছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, বাচ্চার জন্মের পর যখন অন্নপ্রাশন হয় তখন তারপরে শাক ভাত
0: বলে হয় শাক ভাত। হ্যাঁ, মানে আমাদের কালচারের সাথে মানে বলা হয় যে দেয়ার ইজ নো কালচার উইদাউট এগ্রিকালচার, তো আমাদের প্রত্যেকটা কালচারের সাথে দেখবেন, আপনি বলুন পৌষ সংক্রান্তি ধরুন, চৈত্র সংক্রান্তি ধরুন,
1: অন্য কিছু যাই হোক শাক কিন্তু
0: বলে, এবং 12 বিশালি
1: শাক, হ্যাঁ নিয়মের মধ্যে,
0: তো এটা কারণ আছে। এটা আমাদের যে কালচারগুলো এসছে বা আমাদের যে পূর্বপুরুষরা যেভাবে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই অভ্যাসটুকু তৈরি করে দিয়েছিল, সেটা কিন্তু আমাদের
1: সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক,
0: প্রত্যেকটাই সাইন্টিফিক। এবং মনে হয় ওরা আমাদের থেকে বেহেতের আপনার ভালো করে সায়েন্সটা বুঝতো, তার জন্যই কিন্তু আপনার ভোতা শাক, আমাদের কয়জন বাচ্চা কারা চেনে ভোতা শাক, কজন বাচ্চারা চিনে নাল মানে পাট পাতার শাক কজন খান, এইগুলো হচ্ছে পুষ্টির দিক থেকে তাকে অনেকটাই উন্নত। যেমন আমি বলি কালো, আমরা আগে কচু পাতা খেতাম, কচুর ডোগা খেতাম, এখনো খাই, কিন্তু বাচ্চাদের কিন্তু আমরা খাওয়ার দাবে সেটা কিন্তু আনতে পারিনি এখনো। তো এটা হচ্ছে আমাদের কারণ এটার মধ্যে ভিটামিন এ সবচেয়ে বেশি পরিমাণে থাকে সবজির মধ্যে। কালো যে কচু পাতা থাকে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ থাকে, তাহলে তাহলে আমাদের যদি আমি ভিটামিন এ যদি ট্যাবলেট না খাইয়ে আমি যদি এটা খাওয়াই, তাহলে এটা কি পুরোটাই রো যাচ্ছে ভিটামিন এ?
1: আমাদের পুরোটা ব্যাপারে আসলে সাপ্লিমেন্টের দিকে চলে যাচ্ছে। এর থেকে বেরোনোর উপায়টা,
0: বেরোনোর উপায় একটাই, আমাদের খাদ্যাভ্যাসে আমাদেরকে সচেতন।

0: এবং যেই রোগগুলো আমাদের হচ্ছে আমরা বলি রোগ, নো ইট ইজ নট রোগ, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডেফিসিয়েন্সি সিমটমস, মানে আমাদের কি এগুলোকে অভাবজনিত কিছু পরিলক্ষণ সেইগুলোকে আমাদের বুঝতে হবে। সেই অভাব লোকের পরিলক্ষণের জন্য আমরা যেহেতু ছোটোবেলা থেকে বসে এসেছি, তাহলে কি আমাদের খাদ্যাভাসটাকে আমাদের আগে পরিণত করতে হবে উন্নতভাবে, যেটা উন্নতভাবে নয় বলতে গেলে কি আমাদের পুরনো খাদ্যাভাসটাকে পৃথিবীর যে নিয়মচক্র অনুসারে আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা খুব সুন্দর একটা উদাহরণ আমি আপনাদের বলি, যে আমাদের যে সবজিগুলো সবসময় আসবে, শীতকালের সবজি, গরমকালের সবজি,
1: বর্ষাকালের
0: সবজি, গ্রীষ্মের সবজির মধ্যে যদি আমি যদি তরমুজ থেকে ধরি, যখন গ্রীষ্মকালে আসে তখন আমাদের কি পায় সবচেয়ে বেশি? তেষ্টা,
1: জল তেষ্টা পায়,
0: ঠিক? তার সাথে আমাদের শরীরের থেকে যখন ঘাম বেরিয়ে যায় তখন কিন্তু আমাদের শরীর কি হয়, উইক হয়ে পড়ে। তরমুজটার কি 95% হচ্ছে জল, 95% জল, এবং বাকিটা যেটা আছে এটা বেশিরভাগ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস আপনার এনার্জি দেওয়ার জন্য শর্করা, তাহলে ওটা খেলে আমাদেরকে পুষ্টিও দিল, আমাদের জলের অভাবও পূর্ণ করলো, আমাদের আবার যা দরকার শরীরের চালিত করার জন্য এনার্জিটুকু পেয়ে গেল। তো এই দিক থেকে থাকি ওই খাদ্যাভাসগুলোকে, মানে যখন যেই ফসল বেরোচ্ছে, যখন সেই ফল বেরোচ্ছে, যখন যেই সবজিগুলো বেরোচ্ছে, সেই সবজিগুলোকে তখন খাওয়াটা হচ্ছে আমাদের
1: সিজনাল ফল এবং সিজনাল সবজি অবশ্যই
0: অবশ্যই খেতে হবে,
1: প্রত্যেকের খেতে হবে এবং খাওয়াতেও হবে,
0: খাওয়াতে হবে। তারপর যদি আমরা ধরি যে আমাদের যে বিভিন্নগুলো মিনারেলসগুলো, আপনি ধরে নিন বিভিন্ন মিনারেলস, আয়োডিন ধরুন, আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড রোগ আছে। আয়োডিন কিসের মধ্যে সবচেয়ে বেশি আছে? ঢেঁড়সের মধ্যে,
1: ঢেঁড়সের মধ্যে।
0: আপনার তাহলে কি আয়োডিন, কিন্তু সবজি যদি আপনি ঢেঁড়স খান তাহলে কিন্তু আপনার আর ট্যাবলেট নিতে হচ্ছে না, গলগণ্ড রোগের জন্য চিন্তা করতে হচ্ছে না, সেই আয়োডিনের মাত্রা আমার এত বেশি বাড়ানোর কোনো চিন্তা করতে হচ্ছে। সেই দিক থেকে তাকে যদি আমরা খাদ্যাভাসটাকে যদি পরিণত করি সবজির প্রতি, যদি ছেলেদের বা মেয়েদেরকে বাচ্চাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি যে এ থেকে তুমি এটা ভাবে, আর এখনকার দিনের ছেলে মেয়েরা কিন্তু যথেষ্ট পরিমাণে পড়ুয়া এবং তারা কিন্তু সায়েন্সটাকে খুব ভালো বোঝে, কিন্তু ওদেরকে বোঝাতে হবে এটা যে কোন সবজির মধ্যে কোনটা আছে।
1: হ্যাঁ, আমাদের স্কুলগুলোতেও কিন্তু পাঠ্যক্রমে কিন্তু ওই ধরনের ব্যাপার রয়েছে, হ্যাঁ, যে স্কুলের যে আমরা বাচ্চারা কিন্তু ঘর থেকে বেরোয় না, স্কুলে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে ঘর থেকে বেরোতে হবে, মাঠে খেলতে হবে, হ্যাঁ, কিংবা আমি দেখলাম যে ওদের গাছ চেনানো হয়, কোন গাছ থেকে কী ধরনের পুষ্টি আমরা পাই কিংবা ফল পাই এগুলো চেনানো হয়, পাঠ্যক্রমে রয়েছে কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চারা ভুলে যাচ্ছে।
0: ওই ওই ওই ওই অভ্যাসটুকু আমাদের অভিভাবক হিসাবে আমাদেরকে বলা উচিত যে আমাদের এই পরিমাণে খাদ্যাভাসকে যদি ওকে আমি নিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ওর যে আমরা বলছি যে রোগ বা অভাবজনিত রোগ থেকে সে কিন্তু মুক্তি পাবে। তো খাদ্যর জন্য যদি সবজিটাকে আমরা বেছে নিই, যে সবজির যে উপকারিতাটা সেটাকে আমাদের ওদেরকে বোঝাতে হবে, তার সাথে সাথে আমাদের এখনকার দেখুন আমাদের এখন বলি যে আমাদের সবজিগুলোকে যে রাসায়নিক পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে, রাসায়নিক সার ব্যবহার করছি, কীটনাশক ওষুধ ব্যবহার করছি, তো সেই দিক থেকে চাতিয়ে সেটাও তো আমার পুষ্টিকে কিছু না কিছুভাবে হ্যাম্পার করছে, তো সেই দিক দিয়ে যদি তাকাই আমি অভিভাবকদের বলবো বা আমাদের যা কৃষক ভাই বন্ধুরা যারাই শুনছেন তাদেরকে বলবো যে সবজিটা যখনই আমরা চেষ্টা করব বাড়ির যে সবজির একটা ছোট্ট যেন ছাদ বাগান হয় বা আপনার বাড়ির পেছনে যেন দুটো গাছ লঙ্কা গাছ থাকে, কারণ দেখা যাচ্ছে কি আপনি যদি রোজ দুটো লঙ্কা করে খান আপনার শরীরে যে পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি দরকার সেই দুটো লঙ্কাই আপনাকে দিয়ে দেবে।
1: আচ্ছা,
0: তাছাড়া আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার করার পরে যেটা হয় তাহলে সেটাকে কি করে আমরা দূরীভূত করব, তো সেটা হচ্ছে কি আপনি যদি 1 লিটার জলে 2 ml ভিনিগার বা 2 চামচ নুন দিয়ে ওটাকে চুবিয়ে রেখে দিন সবজিটাকে,
1: যে কোনো সবজি
0: 15 মিনিটস 15 মিনিটস চুবি রেখে দিন, তার থেকে যা অপ্রয়োজনের সাথে সব কিন্তু বেরিয়ে যাবে জলের সাথে এবং সেটা আমাদের জন্য উপকারী হয়ে যাচ্ছে,
1: অপ্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে
0: বেরিয়ে যাবে। আর কৃষক ভাই বন্ধুদেরকে যারা বলবো যাদেরকে ধরুন তাদের ক্ষেত্রে কি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কৃষক ভাই বন্ধুরা অনেক সময় পোকা লাগুক না লাগুক স্প্রে করে যাচ্ছে, তো এটাও দুদিকে ওদের লস, একটা হচ্ছে কি যে আমি খাদ্যের সাথে বিষ মেশাচ্ছি, দ্বিতীয় হচ্ছে কি আমার অপ্রয়োজনীয়ভাবে আমার টাকা খরচা হচ্ছে ওষুধটা কিনতে এবং আপনার পরিশ্রমটা একটা শ্রম দিতে হচ্ছে, তো সেই দিক থেকে তাকেও কিন্তু আমরা পুষ্টির প্রতি একটা অবহেলা দিচ্ছি আমরা।
1: তাহলে এই জায়গায় আমরা নিশ্চয়ই বলতে পারি কৃষক বন্ধু যারা আমাদের শুনছেন যে অপ্রয়োজনে কিছুতেই আপনি কীটনাশক প্রয়োগ করবেন না, এবং অনেকেই এমন রয়েছেন যে এটা তো আমি নিজে খাবো এটার মধ্যে প্রয়োগ করবো না, ওটা বিক্রি করবো ওটার মধ্যে প্রয়োগ করছে, এটাও ঠিক নয়, এটা একটা অসাধু উপায়।
0: এটার জন্য বলি একটা কথা, আপনি দেখবেন আপনি যেই ভদ্রলোক সবজি উৎপাদন করছেন বা আমাদের কৃষক ভাই বন্ধুরা উনি কিন্তু মাছটা উৎপাদন করছেন, মাছ আরেকজন

0: ঠিক আছে, এবং আরেকজন কিন্তু ফল বিক্রি করছেন, সে কিন্তু আবার সবজি বিক্রি করছেন না। তো প্রত্যেকেই ভাববে আমি ভালো খাবো, আরেকজনকে কার্বাইডোলা ফরমালিনোলা নতো ইয়ে হবে। তাহলে কি অসাধু যে আপনি বললেন যে অসাধু যে চিন্তাধারাটা, এটা কিন্তু আমারটা আমার বেঁচে যাচ্ছি, বাকিগুলো তো আমাকে খেতে হবে, সেই দিক থেকে তো আমার শরীরে চলে আসছে। তো এটা সার্বিক একটা একটা যে প্রচেষ্টা আমাদের এই দিক থেকে তুলে ধরতে হবে,
1: প্রত্যেকের মধ্যে একটা সততা আনতে হবে। সততা যদি না আনে তাহলে তো আমি কোনটা, আপনি এখনই বললেন যে সবজি আমি উৎপাদন করছি কিন্তু মাছটা তো আমি উৎপাদন করছি না, যখন ফরমালিনোলা মাছ আমি খাবো তখন আমার ক্ষতি হচ্ছে,
0: ক্ষতি হচ্ছে।
1: তাই প্রত্যেককে আমাদের সততার মাধ্যমে চলতে হবে, এটা একটা বিশাল
0: একটা বিশাল ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট এবার কিন্তু খুব ভালো ভালো কতগুলো স্কিম নিয়ে আসছে, যেমন প্রাকৃতিক কৃষি, জৈবিক কৃষি, এই স্কিমগুলোকে আমার অবলম্বন করতে হবে। সেই স্কিমগুলোর মাধ্যম দিয়ে আমরা জৈবিক চাষটাকে, আমাদের যে সবজির যে চাষটাকে, সেটা জৈবিক রূপে নিয়ে চলে যাব। তাহলে দেখা যাচ্ছে কি অনেকটাই বেশি পুষ্টি আমাদেরকে দিতে পারছে। যেমন ধরে নিন আমাদের যদি রাসায়নিক সার যদি আমরা অবাঞ্ছিতভাবে ব্যবহার করি, জমিতে আয়রন, ক্যালসিয়াম, অন্যান্য মিনারেলসের অভাব ঘটে যায়, তো সেগুলো কি সবজি পাচ্ছে না, গাছ পাচ্ছে না? তাহলে কি আসলে সবজিটা কি, সবজিটা হচ্ছে বা ফলটা হচ্ছে কি স্টোরেজ অর্গান, বা যেখানে আমরা খাদ্যগুলোকে স্টোর করে গাছ। তো সে যদি কিছু নাই পায় মিনারেলসগুলো, তাহলে স্টোর করবে কি?
1: সেটাই
0: তো, এই স্টোরের মধ্যে থেকে ওইগুলো চলে আসে। তো জৈবিক কৃষিটাকেও আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, চিন্তাভাবনা করতে হবে, এবং প্রাকৃতিক কৃষিটাও কিন্তু আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কি পুষ্টির দিক থেকে তাকিয়ে আমরা বিভিন্ন সময় আমরা যে অসাধু কিছু কার্যকলাপের মাধ্যমে আমরা যে এই অনেক কিছু ব্যবহার করছি সেটাকে বন্ধ করে জৈবিক কৃষির কিছুটা পর্যায়ে নিতে হবে, এবং সবটা যদি আমি পারবো না তাহলে কিছুটা হলো নিতে হবে, এবং প্রাকৃতিক কৃষির দিকে আমাদেরকে যুক্ত হবে।
1: কৃষক বন্ধু যদি জৈবিক বা যেটা আমরা অর্গানিক বলে থাকি সেই চাষটা করেন এবং বাজারে যদি গিয়ে বলেন যেটা অর্গানিক, মানে দামটাও কিন্তু বেশি পাবে
0: অটোমেটিক।
1: মানুষ কিন্তু অর্গানিকের দিকে কিন্তু ভীষণ রকম ঝুঁকি রয়েছে, মানে
0: এখন কিন্তু পুরো বিশ্বাসের উপর টিকে আছে। আপনি যখনই বলবেন তখন কিন্তু মানুষ অন্য কিছু দেখছে না। দেখবেন সিম্পল আরেকটা ব্যাপার, আপনারা দেখবেন ত্রিপুরা রাজ্যের আমরা বিভিন্ন অঞ্চলে যদি দেখি, দেখবেন আমরা যখন পাহাড় অঞ্চলে ছোটখাটো পাহাড় যখন আমরা পার হই, দেখবেন ছোটখাটো দোকানের মধ্যে অনেকগুলো সবজি নিয়ে বসে, আমাদের যদি দেখুন মানুষ মানে হেলথ ইজ ওয়েলথ, আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ,
1: স্বাস্থ্যের জন্য মানুষ টাকার চিন্তা করে না
0: একদম,
1: সেই জায়গায় দু পয়সা বেশি দিয়ে হলে নিয়ে নেবে।
0: আমাদের আগে যে চিন্তা করতে হচ্ছে কি মানে ফুড সিকিউরিটি, খাদ্যের নিরাপত্তা, এখন কিন্তু ওই দিক থেকে তাকে আমরা একটু উন্নত হয়ে আমরা কিন্তু এখন কিন্তু পুষ্টি নিরাপত্তার দিকে যাচ্ছি। সেজন্যই বলি সবজির সাথে উৎপাদনের সাথে পুষ্টিটারও কিন্তু বিশাল একটা ওতপ্রোতভাবে জড়িত, যে আমি যদি পুষ্টিটাকেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি, পুষ্টির জন্য আমরা যদি এটাকে সবজিগুলোকে মানে সম্ভার করে নিতে পারি, সেইগুলো আমাদের জন্য কিন্তু খুব উপকারী।
1: একদমই, মানে শুধু উৎপাদন করলে হবে না, আমাকে তার মধ্যে পুষ্টিটা যাতে থাকে সেই ব্যাপারটাও দেখতে হবে। কারণ পুষ্টি ছাড়া শুধু আমি শাক খেলাম, দেখা গেল এটার মধ্যে শুধু সারের গন্ধ খাওয়া যাচ্ছে, এর মধ্যে কিছুই নেই,
0: কিছুই নেই, কিছুই নেই,
1: তো এগুলোর তো কোনো মানে হয় না। তার মধ্যে যাতে পুষ্টি থাকে এবং মানুষ খেয়ে যাতে তার রোগ দূর করতে পারে, রোগ বালাই দূর করতে পারে, সেই দিকটায় আমাদের নজর দিতে হবে। তো আপনাদের আপনারা বিশেষ করে আপনাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে তো এই বিষয়গুলো
0: তুলে ধরি ওদেরকে,
1: তো মাঠ পর্যায়ে কোনো কিছু করেন এই ব্যাপারটা নিয়ে?
0: আচ্ছা, আমরা সাধারণত কি করি, কৃষক ভাই বন্ধুদের কাছে সেইগুলোকে আমরা নিয়ে চলে যাই এবং আলোচনা চক্রতে রাখি। আলোচনা চক্রতে কাছে দেখুন ওরা হচ্ছে আমাদের অন্নদাতা, এবং ওরাই কিন্তু তৈরি করছে খাদ্যটুকু। আমরা যেই বাজারে যেই সবজিগুলো চিন্তা করেন, কতগুলো সবজির দোকান আছে বাজারে, এবং সেই সবজি কিন্তু কোনো না কোনো মাঠে তৈরি হচ্ছে। তো সেই সবজি অন্নদাতাদেরকে যদি আমরা বোঝাতে পারি, আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো দেওয়া, প্রশিক্ষণ শিবিরে থাকে, এগুলো পুষ্টি নিয়ে কিন্তু ওদের সাথে আলোচনা হয় যে আপনারা কীভাবে পুষ্টিটা ধরে রাখবেন, কীভাবে পুষ্টিটাকে আপনারা আরও বৃদ্ধি করতে পারবেন। সেইগুলো এখন অনেকগুলো জাত চলে এসছে, আমি যদি জাতের দিকে যাই, এখন আমরা কিছু কিছু বায়োফোর্টিফাইড ক্রপ আমরা ব্যবহার করি, যেটাকে বলে মানে একটা সবজির মধ্যে অনেকগুলো গুণ। ধরুন আমাদের যদি এখন বলি যে আমাদের আগের যে মিষ্টি আলুর মধ্যে কি বেশি পাওয়া যেত, শর্করা,
1: শর্করা,
0: কিন্তু এখন আমাদের কাছে এমন জাত আছে যেখানে মিষ্টি আলুর সাথে আমরা কিন্তু পাঁচ করে

0: দিয়েছি ভিটামিন এ কে, তাহলে কি
1: আচ্ছা
0: যে শর্করা খাচ্ছে তার সাথে কিন্তু ভিটামিন এটাও পাচ্ছে,
1: আচ্ছা
0: তাহলে এটাকে বলি আমরা কম মানে একটা বায়ো ফোর্টিফাইড ক্রপস। যেমন আমাদের ধরুন আমাদের এখনকার দিনে খাদ্যাভ্যাসের সাথে চলে এসছে, আমরা সাধারণত যেটা দেখে আসছিলাম যে বাঁধাকপি সবুজ রঙের, কিন্তু এখন কিন্তু লাল বাঁধাকপিও চলে আসছে,
1: লাল বাঁধাকপি
0: যার মধ্যে 10 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি হচ্ছে, যেগুলো আমাদের এজিং প্রসেসটাকে এরা ধীর করে দেয়, মানে কি আমাদের যৌবনটাকে দীর্ঘস্থায়ী করে।
1: আচ্ছা,
0: এটা একটা সবজির একটা,
1: এটা নিয়ে অনেক অনেকের অনেক মত রয়েছে যে লাল বাঁধাকপি সেটা ভালো কি খারাপ, এ ধরনের অনেক মত রয়েছে। তো আপনি বলছেন এটা অনেক উন্নত, অনেক
0: অনেক 10 গুণ বেশি ভিটামিন এ আছে, ভিটামিন সি পো আছে, এটার মধ্যে এন্থোসাইনিন যেটা হচ্ছে কি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফ্রি রেডিকেলকে অ্যান্টি ক্যান্সারোজেনিক এজেন্ট আছে এটার মধ্যে।
1: আচ্ছা,
0: সেটা আমাদের কিন্তু সেই পুষ্টির দিকে চলে আসছে। তারপরে হচ্ছে যেটা কি আমরা আমরা খাদ্যাভ্যাসের জন্য আরেকটা জিনিস আমি যেটা বলার প্রয়োজন মনে করি, যে আমরা সবজিগুলোকে প্রচণ্ড পরিমাণে ভেজে নিই, ভাজা এতটা হবে না, কারণ সবজির মধ্যে যখনই ভাবছি আমাদের যে ভোলাটাইল ভিটামিনসগুলো আছে সেগুলো কিন্তু উড়ে চলে যাচ্ছে, মিনারেলসগুলো কিন্তু উড়ে চলে যাচ্ছে। তো যতটুকু সম্ভব আমাদের কী হচ্ছে, সবজিগুলোকে অর্ধ ভাজা বা অর্ধ সিদ্ধ অবস্থায় কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে।
1: আচ্ছা,
0: সেটা আমাদের একটা দিক। তো সেই দিক দিকে তাকিয়ে যদি আমরা করি কি হয়, যে কোন কোন সবজিগুলোকে আমরা এরকম করে করতে পারি পুষ্টিগত দিক থেকে, যেমন ধরুন আমরা অনেকের খাদ্যাভ্যাসের মধ্যে পটলকে যোগ দিই না, কিন্তু পটলের মধ্যে কিন্তু নর্মালি যেটা আমাদের এখনকার যদি তাকাই যে আমাদের যে ডায়াবেটিক পেশেন্টসের জন্য সবচেয়ে বেশি কী সমস্যা, ওদের শর্করার যে উপাদানটা এটা যেন কমে যায়, তো তার জন্য কী দরকার আমরা বলি ডায়েটারি ফাইবার, মানে যেটার মধ্যে আপনার সুতো আছে। তো ডায়েটারি ফাইবারের মধ্যে আমরা কী করছি, তো আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে বলছি ডায়েটারি ফাইবার আছে এমন কোনো সবজি আপনারা খাবেন, যেমন পটল।
1: আচ্ছা,
0: এটার মধ্যে ডায়েটারি ফাইবার অনেক পরিমাণ, তাহলে কী হয় ডায়েটারি ফাইবারটা কি স্লো রিলিজ করে আপনার শর্করা বডিতে, তাহলে আপনার শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা অল্প তৈরি হচ্ছে, আর শর্করার অভাবটা যখন মানে বেশি চলে আসে তখন কি আমাদের রক্তের মধ্যে শর্করার ভাবটা বেড়ে যাচ্ছে। তো এদিকে আমাদের যদি আমরা তাহলে যদি পটলটা খাই তাহলে কিন্তু আমাদের সেটা স্লো রিলিজ করছে আপনার কার্বোহাইড্রেট, এবং সেটা আমাকে আমার যে বডির সাথে যে তৈরি হচ্ছে ইনসুলিনটাকে কোপ আপ করতে সাহায্য করছে।
1: তো ভীষণ দারুণ একটা কি বলবো তথ্য দিলেন। পটলটা কিভাবে সবজি হিসেবে,
0: সবজি হিসেবে খাও, সবজি হিসেবে খাও, কিন্তু বেশি ফ্রাই করবেন না, মানে ভাজার যেটা আমাদের
1: ভাজা সবজির মধ্যে
0: সবজিটা
1: পনির পটল
0: হয়, হ্যাঁ হ্যাঁ,
1: বা অনেক ধরনের পটল আলু হতে পারে,
0: হ্যাঁ
1: সেটা
0: পটল পোস্ত হতে পারে,
1: অনেক রকমের
0: অনেক রকম, এবং পটলটা কিন্তু খুব উপকারী আমাদের জন্য।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ।
0: সেই দিক দিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। আরেকটা ছোট্ট করে যেটা হচ্ছে আমাদের যে রুটস ক্রপস যেগুলো আছে বা টিউবার ক্রপ যেগুলো, সেইগুলো কিন্তু আমাদের যাতে অনেকের অশ্বের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু কিন্তু মূল একদম রামবান, মুখি বিশেষ করে।
1: আচ্ছা,
0: মুখিটা কিন্তু যাদের পাইলসের বা অশ্বের প্রবলেম আছে তাদের জন্য একটু রামবান, এটা খুব ভালোভাবে কাজ করে এটাকে দূরীভূত করতে।
1: বাহ, দারুণ, খুব ভালো লাগলো আজকের এই আলোচনা শুনে। আসলে সবজি নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শরীরের সার্বিক স্বাস্থ্য উন্নত হয় এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। পুষ্টি উপাদানের জন্য সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবজি রাখা প্রয়োজন, তাই তো?
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী শচীন দেববর্মণ।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন অনুষ্ঠানের শিল্পী ছিলেন শচীন দেববর্মন। এই সঙ্গে শেষ হল ঘর গৃহস্থীর আসর। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।
1: সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: সঞ্জে কাহাম পৈলাও ন আকাশবাণী আগরতলা তাবু চেঞ্জ তিনি সঞ্জে জরানি কক বরক পান্ডা পান্ডা পৈলাও ন খালায় আসু আসিনি খাতুমা পান্ডাও তিলক তমানি কথমা পৈলানি বেখা খালায় সাই খেনারওয়ান সুখিনি দেব বর্মা
1: স্রাব জানা নগর থাঙ্গই তাল বপিলা লাবা নানা তামখ তং নাইতে নানা বাই স্রাব যা ব্রেজেক যা বরক বা বিনি থুয়া মা কেসা রগলাইতে তৈ আগি নি কেরেন কথমা রক সং খালায় ফাইদি মাই
2: আও আবলে নাম কক ন ফিয়া তিনি বেলেগ তাল পিলালা ন থিমদি কে কিসা নাই নেলাইগে না থাঙ্গই
1: মনে নিং নানা দগা বুড়ি দু
2: ও নানো নানো
3: ও
2: ও মা তামক চংসে
3: খানি
2: আমি
3: যে নানা থাকো যং সামানো আমি সাইখানার তা
2: এই তো চেঙ্গারা দেখিসা
3: আবো চাই তা হরং খা তাকুখিনি
2: কেরাম কথমান বুং তাম
3: ও কেরাম কথমানি বুমুং খাই তিলক তামা দো
2: ও
3: তিলক তামা খাই কুসুনি বিহিক আবো ফাইয়াকো বরং তাকুকি বিহিক দু ফাইকা আগে তিলক তামা বো অল খাই ফাইকা তা
2: ও
3: তিলক তামা ফাইকা ফাইকে নাম বড় সম কলসা কারেখা বেরমা মাসা কারেখা মশো থাইজা কারেখা কক নব আখক দং বিহু বহু দমখায় বি মূল নও এবার আন্দো আমাং আবো ফাজা সিয়ে তা না সমাইবাই মানে খুমতে খানাদি দো এবার তুই নাবো হামিয়া কোনো খাইনবো হামিয়া হাইন আর তুই হামিয়া আর মাইতে হুজা গিয়া আর মৈতে হুজা গিয়া বড় হামনে পা কৃতা তাকুক দং বিহু বুকুক দং দমফুরো যখন তিলক তামা থাকা তিলক তামা থাকাই না বড়নি মানে গারিখা বড় দাম গারিখা নক বা তেলকা দং দা আমি হেনা দাসমা খনাদি বাইকুম দিয়া হ্যাঁ তামং খা একটা

到顶的，比上家到卡的，比上家。

통나니 저라 자두 자능래 그리켜 띠니 마사이송시 통나사이송시 나이 거라니

chỉ định đi cơ tàu ngoài này xa xa hoài.

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনি সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 9টা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ান বেটেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেইকি ভেহিকলস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তারেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 দশকों की गौरवशाली गोवा पुलिस की सेवा राष्ट्रपति जी के दिए हुए निशान के साथ देश भर की पुलिस की कतार में खड़ी है। ये गौरव जिन जिन राज्यों की पुलिस को मिला, वो पुलिस के गौरवशाली इतिहास, साहस, अनुशासन और समर्पण के कारण ही राष्ट्रपति महोदय ने गोवा को प्रेसिडेंट कलर से सम्मानित करने का काम किया है।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5তলার উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয়, তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে, সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌর সংস্থা এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানে ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন।

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশনের তরফে আজ এরাজ্যে 2টি শহর, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। আগামী 9 অক্টোবর ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উপনির্বাচন হবে আগামী 6 অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতাই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম, অঙ্গনওয়াড়ি ও পোষণ 2-এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ সেঠ, চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল AP সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, GOCNC ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল VM লেফটেন্যান্ট জেনারেল VN ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান্ত সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমীর দেববর্মা তিনি ককটমা ববাগ রঘংখা রাষ্ট্রবক্ষর ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেকমুং বাই চালই টংনানি তাই ফেকমুং কারজাক হদা সাম তিসানা ও নাংমানী বারজা ইয়াচাকনা কবংমুং রাখা নই সাইনি চিদক বিশিনি ফিলচুকু পোষণ মা স্রাংসাল বারাণসী ও চেঙ্গিরি জাগানা এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই আফনানি খানা পাইথাক সাল সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাই মাও চ্যাম্পিয়ন খা বরদোয়ালি হাই স্কুল তাবুক ককটমা শুক্রবই রাষ্ট্রবক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেকমুং বাই চালই টংনানি তাই ফেকমুং কারজাক হদা সামতি সানাও নাংমানী বারজা ইয়াচাকনা কবংমুং রাখা তিনি গুয়াহাটি রংনক ইয়ংগ সংসারজাক পান্ডা কাইসাও কগনারনা থাঙ্গই সরংনাই রগ্নি বখাক ও কবংমুং নারাখা ব ফেকমুং কারজাক হদা সামতি সানা বা নাহারই পান্ডা ব মানজাকনাই যতন সমাই তাংরাখা মচাং রাধাকৃষ্ণন সাখা কাইসা রংমথানি ববাক র্যাঙ্কিং নি বিশিংও সিমি খাজাগিয়া আবো হদা সেলাইমুং নি সামুংব তাঙো ব রং কগ্রবাই সৈসলাম তাই বাইথাং পৈতু গনাং লুকু খুরমপুই সামতি সানা বাকি গুয়াহাটি রং নক ইং ন বলাইখা পান্ডাও রাষ্ট্র বক্রক বিজাব কাং কাইথাম ন ফিয়গিরেখা নই সাই নৈচিদক বিশিনি ফিলচুকু পোষণ মা স্রাংসাল বারাণসী ও চেঙ্গি রেজাগান কেন্দ্রনি ব্রী তাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙ্গিরওয়ান তাকলাইনি অ পোষণ তালনি ওয়ানসুক মুংবুবাকা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশন সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ 2.0 নি বিশিং খবজাক সাকলম সাখাম তাই চেরাই রগনি পুইলা বেরামনি রংনি সাকা আলাইদা ফান বক্সিন জাগান চামুং ডাল বিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারী কেন্দ্র ও কুটুং কুটুং সংযাক চামুং যত চেরাই রগনি মানজাকমুং তাই চেরাই রগনি পুইলা বেরামনি হামক্রাই তাকলাইনি সাউংবতাংনি নাহারমং ববাক শিকলা তাই থং হামক্রাই ককচংলাই নক নি শিকলা হামক্রাই বেদেকনি সাকথারমুং বাই হাকতর গনাঙ্গই হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভিবি ওয়াই এল ডি নই সাই নৈশিসনি চেংজাকা চেংজাকমণি পৈলা বেরেমংখা বিকশিত ভারত কুইজ থাই আগস্ট তালনি সিসনি সালমারিনি সিমি চেংজাকমণি অ কুইজ টংানো সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা মাই ভারত ত্রিপুরানি বখাকি হাস্তেনি কাইচার হাংকরনি শিকলা রগ্ন বিকশিত ভারত কুইজ গবাংখাই মানজাকনানি কবংমুং নারকজাকা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডাইলগ নৈসাই নৈসি স্নিনি নাহারমুং বুবাকা হামসাজাক ভারত অ ওয়ানসকমুং তাই নাহারমুং বাই হাক্তরনি শিকলা রগ্ন গরংরিনা তাই হাক্তরনি হামসামুংনি বাবায়ও বরকনি ওয়ানসকমুং খাকামুং তাই নাহারমুংন রমৈতি সানা সেপ সুনামরানা কুইসনি ইয়াগুলো অ সামুংবতাং জুদা জুদা সামুংবতাংনি বিশিংতৈ বসকাঙ্গি তিলংজাগান চংজাক শিকলা রগ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই বরকনি ওয়ানসুমা তাই খাকামা কক্রক দাদাক সিদাক সানানি সেপমানানো মাই ভারত প্লেটফর্মনি সেপ বাই বিকশিত ভারত কুইজ মানজাকনা মসুনায় রক মানজাকি মানো নেপাল তিব্বতনি কিরমা সিংসার তৈল তরমানি পাতিমুঙ্গ থুইমানী বাংমারি বাঙ্গই অংখা খরকসা সাই থামরা বাচিবা বোটেকোশি তাই ত্রিশুলি তৈমা রকুংনি তৈনি চং ফেরাং তাংবতাং রগ তাবুক বকমাজাক রংন নাইটুকারিমানী সামুং তাংজাগৈ তংখ নেপালনি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এসোসিয়েশননি ককথুমরগৈ কাইসিসা তৈনি চং ফেরাং তাংবতাঙ্গ সামুং তাঙ্গি তংনাই খরক চুকুরা চিচুকু লুকুরক বাই তাবুক বকরঙ্গি মাইয়াখ তামুখে কিসাসক চং ফেরাং তাংবতাঙ্গ কচাজাক রংন নাইটুকুই মানখা নেপাল কিরিমা সিংসা তৈতরমা বাই থৈলাইমানী পাতিমুং রগৈ তিনি আ হাক্তর বসংখা খাম্মাশাল পালাইজাক্ষা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটমা খানাই টংবাই আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআর এপ ফলো খাইদি হডালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান না খাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই আফনানি খানা পাইথাক সাল সালচুকু সেপ্টেম্বর সাল চংবলাই রগ্ন আমজগি নাইজাকনাই চংবলাই র

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছাত্রযুবদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্দোয়ালী হাইস্কুল। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। পরদিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। এদিকে আজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। আজ পর্যন্ত মোট 6,227 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিজেপি প্রার্থী 591 জন, সিপিআইএমের 1,767 জন, কংগ্রেসের 124 জন এবং আইপিএফটির 119 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া ত্রিপুরা মাথার 3,334 জন, সিপিআইয়ের 3 জন এবং নির্দল প্রার্থী হিসেবে মোট 289 জন আজ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক জানান, এই ব্লকে 5টি ভিলেজ কমিটি নির্বাচনে আজ ত্রিপুরা মাথা দলের 39 জন প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন। কিল্লা বাগমা এলাকায় 10টি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। মাতাবাড়ি ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের 9টি এডিসি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের বিডিও সুশান্ত দত্ত জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। সিপাহীজলা জেলার কাঁঠালিয়া আরডি ব্লকে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যসভা সভাপতি বিল্লাল মিয়া। মোহনভাগ স্কুলে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মুঙ্গিয়াকামী ব্লকেও বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে বামফ্রন্টের পক্ষ থেকে আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেবার জন্য জেলাশাসকের কাছে দাবি জানানো হয়। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এ খবর জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। সেখানে তিনি বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপির জেলা সভাপতি বিমল কর প্রমুখ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027-এর মূল লক্ষ্য হল বিকশিত ভারতের ভাবনা ও লক্ষ্যের সঙ্গে দেশের তরুণ নাগরিকদের যুক্ত করা এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁদের চিন্তাভাবনা, মতামত এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ করে দেওয়া। কুইজের পর এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে রয়েছে বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা, জেলা চ্যাম্পিয়নশিপ, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ। নির্বাচিত যুবকদের প্রধানমন্ত্রীর সামনে তাদের চিন্তাভাবনা এবং মতামত সরাসরি উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে বিকশিত ভারত কুইজে অংশগ্রহণ করা যাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যুবকদের মাদকাসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

শ্রী রাধাকৃষ্ণন বলেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্য কেবল র্যাঙ্কিংয়ের মধ্যে নয়, বরং সমাজ পরিবর্তনে তার সক্ষমতার মধ্যে নিহিত থাকে। তিনি শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তি সাধনার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে অবদানের জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সমন্বিত উন্নয়ন উত্তর পূর্ব পরিষদের ভূমিকা, চন্দ্রকান্ত অভিধান এর পঞ্চম সংস্করণ এবং ভূপেন হাজারিকা 100 বছরের পরিভ্রমণের গান এই তিনটি বই প্রকাশ করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামী বুধবার বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 উদ্বোধন করবেন। এই বছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের, এই মূল মন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। পোষণ মাস 2026 পাঁচটি পারস্পরিক শক্তিশালীকরণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। বিষয়গুলো হলো খাদ্যের বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গরম রান্না করা খাবার, সামাজিক মালিকানা এবং দায়বদ্ধতা এবং পুষ্টি, শৈশব বিকাশের জন্য প্রারম্ভিক উদ্দীপনা ও শিক্ষা। নেপাল তিব্বতের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1355। ভোটেকোশি এবং ত্রিশূলী নদীর উপত্যকার জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এখনও নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 11টি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 919 জন এখনও যোগাযোগের বাইরে রয়েছেন, তবে কয়েকটি প্রকল্প থেকে জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আজ সেদেশে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। NCC শিলচর গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দরাজ সিং 3 দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত NCC অফিসার্স কনক্লেভে তিনি বলেন, NCC অংশগ্রহণের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ, একতা এবং শৃঙ্খলা বাড়ছে। ত্রিপুরা NCC একাডেমি স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সদর আন্তঃস্কুল ক্রিকেটে আজ আসাম রাইফেলস পাবলিক স্কুলকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরদোয়ালি হাইস্কুল। নিপকো মাঠে আয়োজিত ফাইনালে প্রথমে ব্যাট করে আসাম রাইফেলস 20 ওভারে 5 উইকেট হারিয়ে 110 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বরদোয়ালি হাইস্কুল 1 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুভা পাল 63 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত JC স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের TIT মাঠে 3 দিনের খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 4 উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। তৃতীয় তথা শেষ দিনে আজ স্ফুলিঙ্গ ক্লাব দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এই ম্যাচে সংহতি ক্লাবের 2টি ইনিংসে 170 ও 64 রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে 129 রান করেছিল। এদিকে MBB স্টেডিয়ামে 3 দিনের অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে জয়নগর ক্রিকেট ক্লাব লিড নিয়ে ড্র করেছে। ব্লাডমাউথে 300 রানের জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নিয়ে শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 351 রান করে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে আজ 3 ম্যাচে জয় পেয়েছে বিশালগড়, শান্তিরবাজার এবং লংতরাই ভ্যালি। জামজুরি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় 9 উইকেটে কৈলাসহরকে পরাজিত করেছে। বাইখোরা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে শান্তিরবাজার 10 উইকেটে সাবরুমকে ও বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে লংতরাই ভ্যালি 8 উইকেটে কমলপুরকে পরাজিত করেছে। শহীদ কাজল স্মৃতি ময়দানে সোনামুড়া এবং জিরানিয়ার ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবহাওয়া: আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, খোয়াই, গোমতি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। ADC ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া

কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছাত্র যুবকদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বরদোয়ালি হাইস্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে শিক্ষক দিবস রাজ্যেও পালিত এবং দুর্গাপূজার আগে মোটর স্ট্যান্ডে নবনির্মিত পার্কিং বিল্ডিংয়ের উদ্বোধন। ছাত্রছাত্রীদের এমনভাবে তৈরি করতে হবে যাতে করে তারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিক্ষকদের প্রতি এই আহ্বান জানান।
1: আপনারা এমনভাবে স্টুডেন্টকে তৈরি করবেন যারা এই পরিবর্তন যেটা হচ্ছে এই পরিবর্তনের জন্য লিডারশিপ ওরা দিতে পারে, এরকম লিডার বানাতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। শুধু খাপ খাওয়ালে হবে না, লিডারশিপ দিতে হবে। এবং আমাদের যে জাতীয় শিক্ষানীতি সেটার সঙ্গতি রেখে আমাদের রাজ্যেও নতুনভাবে আমরা যেসব আমি যা বললাম সেটা আমরা সেভাবে আমরা কাজ করছি। এখানে আমাদের আজকের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা খুব সুন্দর একটা কথা বলেছেন যে শিক্ষক শিক্ষিকাদের কাজ হবে তাদের ছাত্রছাত্রীরা যাতে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পরিবর্তনশীল সমাজ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম হয়ে উঠতে পারে তা সুনিশ্চিত করা। ওনার কথা এটা।
0: কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
1: বিজ্ঞান বা প্রযুক্তি যে অভূতপূর্ব যে অগ্রগতি এবং ডিজিটাল বিপ্লব আমরা বলি, কিন্তু ডিজিটাল বিপ্লব থেকে কিন্তু আরো এক ধাপ আরো সামনে চলে গেছে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাকে কাজে লাগে আমাদের যে নিজেদের জীবনও সেটাকে ব্যবহার করা, আর টেকনোলজি এগুলো জানার জন্য যেভাবে দক্ষতা উন্নয়ন সেটা আপনারা অ্যাভয়েড করবেন না, সময় আপনারা দিতে হবে। দিলে আমাদের নেক্সট যারা যাদের জন্য আমাদের আপনারা আছেন তাদের কাছে সেটা যাবে, এবং এই পরিবর্তনের সাথে আমাদের তাল মিলানো খুব প্রয়োজন।
0: তিনি বলেন, সিলেবাসের বাইরের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীদের পরিচয় করানো প্রয়োজন।
1: সিলেবাস তো ঠিক আছে, পরীক্ষা নিলেন আপনারা, খাতাপত্র দেখলেন, এর বাইরেও যে একটা জীবন সেই জীবনের দিকেও কিন্তু তাদের পরিচয় করানোটা খুব দরকার। আমাদের আমার ব্যক্তিগত জীবন আমি জানি যে এমন অনেক টিচার আছেন এমন কিচ্ছু না একটা লাইন বলেছে সেটা আজকেও কিন্তু মনের ভিতরে রেখাপাত করে আছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় নিজেকে ইন্সপায়ার্ড হই। তো এটা প্রতিটা মানুষের কিন্তু এটা আছে, অ্যাট দ্য টিপ অফ দ্য আইসবার্গ এরকম সবার মধ্যে আছে। কাজেই আপনারা যারা আছেন আপনারা সত্যিকারের অর্থেই কিন্তু যে জাতির মেরুদণ্ড বলে আপনারা মানুষ গড়ার কিন্তু দায়িত্বে আপনারা আছেন। আমি আবার বলবো যে সীমাবদ্ধতা থেকে সম্ভাবনার দিকে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে সাহায্য আমাদের আগামী প্রজন্মের সেটা খুবই প্রয়োজন, এবং যারা স্টুডেন্ট যারা আছেন তাদেরকে মানে সামাজিক কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা, সহমর্মিতা যেন থাকে, মানুষের পাশে যখন সমস্যা হয় সেখানে যাওয়া, সেখানে এই সব বিষয়গুলো সেগুলো যখন ওনাদেরকে বলবেন নিশ্চয়ই তারা এই কাজে ব্রতী হবেন। শুধু পড়াশোনা না, অন্যান্য খেলাধুলার সাথে যুক্ত হওয়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের এবং কালচার যেটাকে বলে, যে আমাদের বললাম তো ভারতবর্ষে এমন সব মুনি ঋষি আমাদের জন্মগ্রহণ করেছেন, তাদের সেটার বিভিন্ন সংস্কৃতির এত ইনসাইট তারা এত ইন ডেপথে ওনারা করেছেন, যেগুলো প্রতিটা শব্দের উচ্চারণ করলো এখনও এই বয়সে মনে হয় আমি কেন সেটা আগে করিনি।

0: যে গুণগত শিক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,
1: যে একদম মানে লাস্ট মাইলে আছে তার যে গুণগত শিক্ষা সেটা যেন মানে যত বেশি তার ডিফারেন্সটা কমিয়ে আনতে পারবো, তাহলেই কিন্তু আজকে দূরের যারা আছেন শিক্ষায়, যারা যুক্ত রয়েছেন এবং যারা শিক্ষা নিচ্ছেন তাদের মধ্যে অনেকটা ডিফারেন্স কমবে এবং তার রেজাল্টও কিন্তু আজকাল আমরা দেখতে পাই। আমরা দেখি অনেক সময় যারা রেজাল্ট যখন বেরোয় দূর দূরান্তের যে কলেজ বা স্কুল আছে তার রেজাল্ট কিন্তু এখন ভালো হচ্ছে, আমাদের আগরতলার থেকে অনেক বেশি ভালো হচ্ছে, ক্যাপিটাল থেকে ভালো হচ্ছে। অর্থাৎ কি, আমরা যে ইচ্ছা যেটা আছে যে যতক্ষণ ধরে গ্রামে গঞ্জে 75% মানুষ গ্রামে গঞ্জে থাকে তাদের প্রকৃত শিক্ষা যদি দেই।
0: উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন,
2: আর একজন শিক্ষক যদি ভালো কাজ করে তাহলে একটা প্রতিষ্ঠানের কিন্তু সম্মান বাড়ে, আর একটি প্রতিষ্ঠান যদি ভালো কাজ করে তাহলে সেখানে কিন্তু রাজ্যের আমাদের সম্মান বাড়ে, আর রাজ্য যখন সম্মান বাড়ে, রাজ্য যখন এগিয়ে যায় তখন কিন্তু আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ কিন্তু সেখানে শক্তিশালী হয়। সেখানে আমাদের আজ শিক্ষক দিবসের এই পবিত্র দিনে একজন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদের কাছে আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই। প্রথমত, প্রতিটি ছাত্রের মধ্যে অন্তত একটি ভালো দিক আপনারা খুঁজে বের করুন, এটা আমার অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, প্রতিটি ছাত্রকে অন্তত একবার বলবেন যে তুমি পারবে, তোমার দ্বারাই হবে। তৃতীয়ত, শুধু চাকরি নয়, জীবন যুদ্ধের জন্য আমাদের ছাত্রদেরকে আপনারা তৈরি করুন বা সেই মানসিকতা তাদের মধ্যে প্রদান করুন।
0: রাজধানী আগরতলার মোটর স্ট্যান্ডে নবনির্মিত পার্কিং বিল্ডিং এর উদ্বোধন আসন্ন দুর্গাপূজার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এ খবর জানান।
3: খুব সম্ভবত অক্টোবরের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী সময় দিলে পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বিশেষ করে এটার বিষয়টা হচ্ছে যে আগরতলা শহরে যানজট মুক্ত করার উদ্দেশ্যে বা যারা বিভিন্ন কাজে আগরতলা শহরে আসেন, শহরকে ব্যবহার করেন, তাদের ফোর হুইলার টু হুইলার রাখার যে ব্যবস্থা, পার্কিংয়ের ব্যবস্থা, এটা আগরতলা শহরে যেহেতু আগে কোনো প্ল্যানিং ছিল না, আমাদের সরকারের সাথে ভেন্ডিং জোন করা, পার্কিং জোন করা, এইভাবে আস্তে আস্তে নির্ধারিত জায়গা তৈরি করা হচ্ছে যাতে যারা যানবাহন সঙ্গে যুক্ত আছেন তাদের অসুবিধা না হয়। তো আমরাও এটার মধ্যে 288টা 288 টু হুইলার এবং ফোর হুইলার রাখার ব্যবস্থা করা আছে, 3টি বেসমেন্ট টু, 1 and 2। আমি বলবো যে ব্যবস্থাপনা কাজ খুব সুন্দরভাবে চলছে আমাদের।
0: তিনি আরও বলেন,
3: এখানে যারা অটো চালক এই এরিয়াতে যারা আগে অটো চালক ছিলেন বা অটো যে ড্রাইভার বা মালিকরা তারা আমাদের কাছে গিয়েছিলেন, যেহেতু এই যখন এটা হয়েছিল তখন এই মটরস্কুপূর্ণ অনুষ্ঠানে তারা বসে কাজ এইগুলি পরিচালনা করতেন, কিন্তু যেহেতু এই প্রজেক্ট শুরু হয়েছে তাদেরকে সরে যেতে হয়েছে। তখন আলোচনা ভিত্তিতেই তারা 5টি অটো স্ট্যান্ড এখানে আছে বিভিন্ন জায়গায়, শহর থেকে শহরের বাইরে শহরতলিতে যায়, সেগুলি যাতে পরিষেবা বন্ধ না হয় বা যারা প্যাসেঞ্জার তাদের যাতে অসুবিধা না হয় সেদিকে চিন্তা করে আমরা তৎকালীন সময় কিছু ডিসিশন নিয়েছিলাম প্রজেক্ট শুরুর প্রাককালে। এখন প্রজেক্ট প্রায় শেষের পথে, এখন রাস্তাগুলি কাজ করা হবে, সেক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হচ্ছিলো, তো অটো ড্রাইভার বা মালিক বা যারা শ্রমিক সংগঠন সঙ্গে যুক্ত আছে এই নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও সহযোগিতা করার জন্য তারা সেই মানুষদের নিয়ে এসছেন এবং তারা সহযোগিতা করে যাচ্ছেন।
0: ধর্মীয় রীতি মেনে রাজ্যে নানা প্রান্তে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালিত হয়। এই উপলক্ষে ইসকন মিশনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
4: 4 সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, সেই উৎসব উপলক্ষে সারা পৃথিবীব্যাপী ইসকন তরফ থেকে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং তার পরের দিন 5 তারিখে শ্রী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, ইসকন স্থাপনা করেছেন, ওনার শুভ আবির্ভাব তিথি, সেই উৎসব উপলক্ষে আমরা সারা বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আমরা করছি। প্রায় 140টি দেশে এই জন্মাষ্টমী মহোৎসব সুন্দরভাবে পালিত হচ্ছে। আমাদের হিন্দুদের মধ্যে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা একটা সাধারণ জিনিস, স্পেশালি আমাদের ত্রিপুরাতে প্রতি গ্রামে প্রতি শহরে এই জন্মাষ্টমী উৎসব হয়।

0: সংবাদ বিচিত্র এখানে শেষ হল। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন বোল বচ্চন ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল।

গানখানি শুনলেন দিল্লি সিক্স ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মোহিত চৌহান। অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন হাম দো হামারে এক ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গিয়েছেন শিল্পী সুখবিন্দর সিং এবং সোনু কক্কর।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম শিল্পী তানিয়া ঠাকুর।

গানখানির শিল্পী ছিলেন পূরবী মুখোপাধ্যায়। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন অমিত কুমার, আকাশবাণী আগরতলা। এখন স্পটলাইট অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

গানখানির শিল্পী ছিলেন সুমন কল্যাণপুর। অনুষ্ঠানে এবারে গিয়েছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র ও আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এবছরের শারদীয়া দুর্গোৎসবের। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবেলায় ব্যবহৃত রেকি ভেহিকেল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব

0: ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসির আরির সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
1: भारत 2016 से पहले एमटीसीआर मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा एमटीसीआर के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। প্রতিরক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পূর্ববর্তী ইউপিএ সরকারের সময় দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে বলেও শ্রী সিং উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলে বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলে পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর কোনো বড় বিরোধ নেই। আঞ্চলিক পরিষদগুলি এখন শুধু বিরোধ মেটানোর মঞ্চ নয়, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত নিষ্পত্তি, আয়ুষ্মান ভারত, রেল ও বিদ্যুৎ পরিষেবা, অপুষ্টি দূরীকরণ এবং সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী শাহ জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হল 7.8%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তালেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইনডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্স পুলিশ কলার পুরস্কার তুলে দেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষার সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়াহায় পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। দেশের কয়লা খনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 3 দিনের তুলনায় গতকাল কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 15% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড উৎপাদন বেড়েছে প্রায় 61% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড 33%। বিদ্যুৎ ক্ষেত্রে দৈনিক গড় কয়লা সরবরাহ 24% বেড়ে প্রায় 17,00,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডসের সরবরাহ বেড়েছে 56% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে 23%। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9ই সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের আজ একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। আগামী 9ই অক্টোবর ভোট গণনা। কিশোরী ও মাতৃত্ব ও বাল্যবিবাহ

0: রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিন এজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847, এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া সহ একাধিক জেলা। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশ, দমকল, বিদ্যুৎ, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা হবে। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন।
1: পর্যটন দপ্তর আর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেনে। ওখান থেকে দুর্গা পূজার সূচনা হবে। 4 ঘন্টার কর্মসূচিতে থাকছে ড্রোন শো, আতশবাজি, অর্থাৎ আকাশ পথে আপনার হাজার হাজার ড্রোনের সমন্বয়ে মায়ের আগমন দেখতে পাবেন। শহর জুড়ে বৃহৎ রোড শো হবে।
0: 24 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করে ফেলার জন্য তিনি পুজো কমিটিগুলোর কাছে আবেদন জানান। পুজো করার ক্ষেত্রে কোনো কমিটিকে যাতে আদালতে যেতে না হয় সে বিষয়টা রাজ্য সরকার দেখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিএসসি 100% ছাড়ে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলোকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আর্থিকভাবে সক্ষম পুজো কমিটিগুলোর কাছে এই সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতনে গতকাল বহুতল ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। বিহারে বন্যা পরিস্থিতি এখনো গুরুতর। গঙ্গা সহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী আজ বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয় দিনে সেমিফাইনালে 2 হাতহীন তীরন্দাজ জম্মু শীতল দেবী স্বদেশীয় শরীরটাকে 145-143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এবছরের শারদীয় দুর্গোৎসবের। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তারান্তাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে 23,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর থেকে। আবেদন করবার শেষ তারিখ 21শে সেপ্টেম্বর 2026। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। কর্মখালি বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি।

পাঠ সকাল 6:15 ভক্তিমূলক গান শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে শিল্পী শ্রীকান্ত আচার্য। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খুড়াং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। সকাল 7:35 শুনবেন স্থানীয় বাংলার সংবাদ। সকাল 7:40 শুনবেন ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় উল্লেখিত বিভিন্ন ঘটনা, শুনবেন শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি এবং আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। সকাল 9:15 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির বিভিন্ন গান। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লেনা মনি জারা। বেলা 12:55 চাষের কথা অনুষ্ঠানে শুনবেন সজনে চাষ প্রসঙ্গে। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী ডক্টর অনিতা সেন। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 1:50 শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে আধুনিক গান। বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রাণীদের জীবন প্রক্রিয়া সমূহ এ নিয়ে পাঠ দেবেন প্রাচ্যভারতী উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক মনীষ রায়। সন্ধে 6:30 শুনবেন কিষাণ বাণী, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 শুনবেন ককবরক সংবাদ। সন্ধে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য অনুষ্ঠান। রাত 9:00 চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক ওরা অন্ধকারে, রচনা ঘনশ্যাম চৌধুরী, প্রযোজনা আশিস গিরি। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে রাগ প্রধান গান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান অনুষ্ঠানে শিল্পী নির্মলা মিশ্র।

এতক্ষণ আধুনিক গান শুনলেন, অনুষ্ঠানে শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। এই সঙ্গেই শেষ হল আমাদের দ্বিতীয় অধিবেশন। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:30 হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।